আকাশবাণী কলকাতা। আজ সোমবার, 12ই শ্রাবণ, 1948 শকাব্দ, 3রা আগস্ট, 2026 খ্রিস্টাব্দ, 17ই শ্রাবণ, 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্জয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্জয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:56 হয়ে 59 সেকেন্ড। আজ সূর্যোদয় 5:10 মিনিট 8 সেকেন্ডে, সূর্যাস্ত 6:14 মিনিট 56 সেকেন্ডে।

0: counting of votes today for the by-elections to three assembly constituencies in Bihar, Gujarat and Madhya Pradesh. Polling for the Bankipur constituency in Bihar, Banjalpur in Gujarat and Datia in Madhya Pradesh was held on 30th of last month. Counting of votes will begin at 8 this morning. Postal ballots will be counted first, followed by the counting of votes recorded in electronic voting machines from 8:30 a.m. The Election Commission has made robust security arrangements to ensure smooth counting in all three states. In Madhya Pradesh, counting for the Datia Assembly seat will be held at Government Polytechnic College, where 20 counting tables have been set up. President Draupadi Murmu will begin a three-day visit to Odisha today. During her visit, the President will participate in a series of educational, cultural and official engagements in Cuttack, Bhubaneswar, Brahmapur and Taptapani in Ganjam district. The President is scheduled to inaugurate Jagatguru Kripalu University at Cuttack today. In Pakistan, at least 14 people, including five security men, were killed and over a dozen injured in a suicide attack on a police station during a peace rally in Khyber Pakhtunkhwa province yesterday. The explosion occurred when the Swat peace rally was in progress right across the police station in Kabul town in Swat district. In Madhya Pradesh, the first Shravan procession of Lord Mahakaleshwar will be taken out in Ujjain today, marking the first Monday of the holy Shravan month. Lord Mahakal, in the Chandramoleshwar form, will be taken out in traditional palanquin procession, offering devotees an opportunity for darshan. A special puja will be performed at the Mahakaleshwar temple before the procession begins at 4 in the afternoon. After 11 days of intense competition, Glasgow Commonwealth Games concluded with the flag and baton handed over to India, hosts of the centenary edition, in a glittering ceremony at Glasgow today. The 2030 Games will be held in Ahmedabad and the Scotland officials handed over the CWG flag and baton to Indian representatives, Olympic gold medalist Neeraj Chopra, Indian Olympic Association President P.T. Usha and Gujarat Deputy Chief Minister Harsh Sanghvi. India will depart from Glasgow as a satisfied bunch after 39 medals at the 2026 Games. And that is the end of this news bulletin.
1: Akashbani, Kolkata. Anushtan sunchen Sanchoita Prachar Tarange 297.6 meter 1008 kilohertz medium wave. এখন জানি দি আজকে সারাদিনের গীতাঞ্জলি ও সঞ্চিত পূজাতরঙ্গের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে সঞ্চিত পূজাতরঙ্গ একটু পরেই রয়েছে সুবদ্ধ সঙ্গীত একজন সে তার শিল্পী সমরজিৎ সেন ৬২৫ মিনিট রবীন্দ্রসঙ্গীত পল্টু বিশ্বাসের কণ্ঠে ৬৩৫ মিনিটে রামচরিত মানস আজ ১৯১ পর্ব ৬৪৫ মিনিটে সমসঙ্গীত শিল্পী গৌরী কোলে গৌরী বিশ্বাস শ্যামা সঙ্গীত শোনাবেন ৬৪৫ মিনিটে ৭:১০ মিনিটে যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনে বিতোষক চক্রবর্তী ৮:৩০ মিনিটে নজরুলগীতি শোনাবেন কাবেরী নস্কর ৮:৫০ মিনিটে দোতলাবাজি শোনাবেন সৌমেন্দু দাস ৯:১০ মিনিটে রাজতারা উপস্থাপনায় পূজা মিশ্র ১০:১৫ মিনিটে আঞ্জুমান উপস্থাপনে আফতাব আলম ১১টায় পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান উপস্থাপনের প্রতিজ্ঞা ঘোষ বেলা ১২টায় সুরভি ১২:২০ মিনিটে পাশ্চাত্য সঙ্গীত ২:৩০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে রয়েছে তবলা শিল্পী চিরদীপ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় অধিবেশন বিকেল ৫:১০ মিনিটে রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী পল্টু বিশ্বাস ৫:২০ মিনিটেও রয়েছে উপস্থাপনায় দেবিকা গুপ্তা ৬:১০ মিনিটে হিন্দি অনুষ্ঠান বার্তা ৬:৩০ মিনিটে গুলশন ৭:১০ মিনিটে শিল্প সংলাপ ড্রোন টেকনোলজি ও শিল্পের ভবিষ্যতে নিয়ে রবি কুলের সাক্ষাৎকার নিয়েছেন সময়িত দাস আজ দ্বিতীয় পর্ব ৭:৩০ মিনিটে দর্পণ ৮:০০ ছায়াছবি গান ৮:১৫ মিনিটে নানা রঙের গান ৯:১৬ মিনিটে স্পটলাইট ১০:৩০ মিনিটে পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান উপস্থাপনে অঙ্কিতা সেন ১১:১০ মিনিটে হিন্দি ছবির গানের অনুষ্ঠান গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম

চরমজি 30 মিনিটে রয়েছে আজকের চাষবাস। অবৈধ অনিয়ন্ত্রিত অনিবন্ধিত মৎস্য শিকার, এ নিয়ে বলবেন ডাক্তার মানস কুমার ঘোষাল। 6:30 মিনিটে আজকের চাষবাসের পর 6:40 মিনিটে আপনার স্বাস্থ্য, বিবি ফুড বনাম মায়িত দেই নিয়ে বলবেন ডক্টর সুমন পোদ্দার। 6:45 মিনিটে সুতভ চট্টোপাধ্যায় ও চন্দ্রজিৎ প্রামাণিকের উপস্থাপনায় প্রাত্যহিকী। 7:45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শোনাবেন কণিকা বন্দ্যোপাধ্যায়। 8:00 বিজ্ঞানের খবর লিখেছেন ডক্টর শ্রাবন্তী বসু। 8:05 মিনিটে নজরুলগীতি শোনাবেন পল্টু বিশ্বাস। 8:20 মিনিটে গতিকা শতবর্ষের আলোয় জ্ঞানেশ মুখোপাধ্যায়, ইনি বলবেন শিশির রায়। 8:30 মিনিটে স্বাস্থ্য সঙ্গীত অনুষ্ঠানে রয়েছে খেয়াল শিল্পী রূপমা রায় সেনগুপ্ত। 9:00 গানে গানে ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 মিনিটে সমীক্ষা। 10:00 গানের বেলা উপস্থাপনায় অমৃতা হালদার রায়। 11:00 যুববাণী অনুষ্ঠান বেপরা সময় উপস্থাপনায় অরুণ চক্রবর্তী ও মৌলী সরকার। বেলা 12:00 সময় সঙ্গীত শোনাবেন গৌরী বিশ্বাস। 12:15 মিনিটে দোতলাবাজি শোনাবেন সৌমেন্দু দাস। 12:30 মিনিটে অনুজমির দুন ফসল উপস্থাপনায় স্বাগত মণ্ডল মল্লিক। 1:00 নির্বাচিত লোকগীতি। 1:45 মিনিটে মহিলা মহল আইনের তর্পণে অতিথি প্রিয়ব্রত ঠাকুর উপস্থাপনায় সোমা সাহা। 2:30 মিনিটে ছায়াছবির গান। দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 রয়েছে হ্যালো ক্রীড়াঙ্গন উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। 5:30 মিনিটে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে নবম শ্রেণীর বাংলা বাউকাছি কাশীপালা বিদ্যাপীঠের শিক্ষক সুরঞ্জন টিকাদার ও 2 ছাত্র। 6:30 মিনিটে কৃষি কথার আসর। 7:30 মিনিটে সমীক্ষা। 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা লাইভ ফোন ইন অনুষ্ঠানে বিষয় মায়িত্ব, এই নিয়ে থাকবেন অগ্নিমিতা গিরি সরকার, সাক্ষাৎকার শর্মিষ্ঠা সরকার। 8:50 মিনিটে সংসদ পর্যালোচনা। 9:00 স্বাস্থ্য সঙ্গীতে শুনবেন তবলা শিল্পী চিরদীপ বন্দ্যোপাধ্যায়। শুনলেন আজকে সারাদিনের কিছু অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী কলকাতা। এখন শুনবেন সুভদ্র সঙ্গীত, আচুনবেন সেতার শিল্পী সমরজিৎ সেন। প্রথমে রাগ যোগিয়া, পরে মঙ্গল ভৈরব।

সুবোধ সঙ্গীত শুনলেন, প্রথমে রাগ জোগিয়া, পরে মঙ্গল ভৈরব, শেষ হল সুবোধ সঙ্গীত। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পল্টু বিশ্বাস।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন পল্টু বিশ্বাসের কণ্ঠে আকাশবাণী কলকাতা। এখন শুনবেন রামচরিত মানস, আজ 191 পর্ব।

এতক্ষণ শুনলেন রামচরিত মানস, আজ 191 পর্ব শুনলেন আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন দোকানি প্রচলিত সময় সঙ্গীত, শিল্পী গৌরী বিশ্বাস।

দুখানি শ্যামা সঙ্গীত শুনলেন গৌরী বিশ্বাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

স্টুডিও ঘড়ি কাটা বলছে সময় সকাল 7:10, আর এই সময়টা মানে তোমরা জানো যে যুববাণীর বন্ধু তোমাদের সঙ্গে কিন্তু হাজির থাকে প্রত্যেক দিন সকালে তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। ঠিক একইভাবে আজকেও যুববাণী হাজির তোমাদের সঙ্গে এই সুপ্রভাতের আসরে, আর আজকে তোমাদের বন্ধু বিতশক হাজির রয়েছে এই সুপ্রভাতের আসরে। আর এই যে সুপ্রভাতের আসর, তোমরা জানো যে সুপ্রভাতের আসর মানেই তোমাদের সঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলি, যেমন থাকে আজকের দিনটা ইতিহাসের পাতায় কেন বিখ্যাত সেই গল্প, এছাড়াও থাকে আমাদের নিজেদের মনকে করা এমন কিছু প্রশ্ন যা প্রতিনিয়ত আমরা রোজ করে চলি। তবে শুধুমাত্র প্রশ্ন নয়, আমি কিন্তু এর যে উত্তর সেইটাও আজকের এই আড্ডায় দেব। আর একদম শেষে তোমাদের জন্য থাকে একটা শিক্ষণীয় গল্প, সেটাও কিন্তু আজকে থাকবে। তাহলে আর দেরি কিসের, চলো আজকের এই যে আড্ডা, এই যে যুববাণীর আড্ডা, সেইটা বরং আমরা আজকে শুরুই করে দিই। আর যেহেতু যুববাণীর আড্ডা এবং আমি রয়েছি, তাহলে ভালো মিষ্টি সুন্দর গান থাকবে না সেটা তো হতেই পারে না। তাহলে চলো একদম শুরুতে তোমাদের জন্য রইল অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল আর আরমান রশিদ খানের কণ্ঠে গল্প হলো শুরু, যেভাবে আমাদের গল্পটাও প্রত্যেক দিন শুরু হয়।

গানের পর আবার ফিরে এলাম তোমাদের সঙ্গে। আজকে সুপ্রভাতের আড্ডায় রয়েছে আমি বিতোষক, আর এইবারে তোমাদেরকে বলার পালা যে আজকের দিনটা ইতিহাসের পাতায় কেন বিখ্যাত। কারণ প্রত্যেকটা দিনই কিছু বিশেষ মানুষের জন্য, কিছু বিশেষ ঘটনার জন্য ইতিহাসের পাতায় বিখ্যাত। আর যদি কোনো দিনের সম্পর্কে জানতে হয়, আমার মনে হয় এই মানুষদের বা এই ঘটনা সম্পর্কে অবশ্যই জানা উচিত।

1492 সালের আজকের দিনে ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার ঐতিহাসিক সমুদ্রযাত্রা শুরু করেন, যা বিশ্বের ভৌগোলিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে। স্পেনের রাজা দ্বিতীয় ফার্দিনান্দ ও রানী প্রথম ইসাবেলার পৃষ্ঠপোষকতায় তিনি পশ্চিম দিক থেকে এশিয়ায় পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আর এই অভিযানের ফলেই তিনি আমেরিকা মহাদেশে পৌঁছান এবং ইউরোপ ও আমেরিকার মধ্যে এক নতুন যোগাযোগের পথ উন্মুক্ত হয়। ১৮৫৮ সালের আজকের দিনে জন হ্যানিংস পিক নীল নদের উৎস আবিষ্কার করেন। আফ্রিকা অভিযানের সময় তিনি বর্তমান উগান্ডা ও তানজানিয়ার সীমান্তে অবস্থিত ভিক্টোরিয়া হ্রদকে নীল নদের প্রধান উৎস হিসেবে চিহ্নিত করেন। তার এই আবিষ্কার দীর্ঘদিনের ভৌগোলিক বিতর্কের অবসান ঘটায় এবং আফ্রিকা মহাদেশের মানচিত্র তৈরিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৯১৪ সালের আজকের দিনে পানামা খালের মধ্যে দিয়ে প্রথম জাহাজ চলাচল শুরু হয় এবং আনুষ্ঠানিকভাবে খালটির উদ্বোধন হয়। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী এই খাল নির্মাণের ফলে জাহাজ চলাচলের দূরত্ব ও সময় উল্লেখযোগ্যভাবে কমে যায়। আন্তর্জাতিক বাণিজ্য, নৌপরিবহন ও বৈশ্বিক অর্থনীতিতে পানামা খাল আজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৫৪ সালের আজকের দিনে ভারতের পরমাণু শক্তি বিভাগ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি গঠিত হয়। ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবার নেতৃত্বে এই বিভাগ দেশের পরমাণু গবেষণা, বিদ্যুৎ উৎপাদন ও পারমাণবিক প্রযুক্তির উন্নয়নের দায়িত্ব গ্রহণ করে। পরবর্তীকালে ভারতের পারমাণবিক শক্তি কর্মসূচি গবেষণা কেন্দ্র ও মহাকাশ ও চিকিৎসা বিজ্ঞানেও পরমাণু প্রযুক্তির ব্যবহারে এই বিভাগের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ১৯৫৪ সালের আজকের দিনে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এইমসের প্রথম সফল হৃদযন্ত্র প্রতিস্থাপন অস্ত্রোপচার সম্পন্ন হয়। ভারতের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক, কারণ এই সাফল্যের মাধ্যমে দেশের জটিল অঙ্গ প্রতিস্থাপন চিকিৎসার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। পরবর্তীকালে হৃদযন্ত্র প্রতিস্থাপন সহ বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপন চিকিৎসায় ভারত আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করে। ১৮৮৬ সালের আজকের দিনে মৈথিলি শরণগুপ্ত জন্মগ্রহণ করেন। তিনি হিন্দি ভাষার অন্যতম প্রধান কবি, নাট্যকার, অনুবাদক ও রাজনীতিবিদ ছিলেন এবং আধুনিক হিন্দি কাব্যধারার বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভারত ভারতী, সাকেত, যশোধরার মতন কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি ভারতীয় ইতিহাস, সংস্কৃতি ও জাতীয়তাবাদকে এক সাহিত্যের রূপ দেন। পরবর্তীকালে তিনি রাজ্যসভার সদস্য হিসেবেও বহুদিন দায়িত্ব পালন করেছেন। ১৯১৬ সালের আজকের দিনে শাকিল বদায়নী জন্মগ্রহণ করেন। তিনি উর্দু কবি, গীতিকার ও সাহিত্যিক ছিলেন এবং হিন্দি চলচ্চিত্রে অসংখ্য জনপ্রিয় গানের কথা রচনা করেন। নৌশাদের সুরে, মুঘলি আজম, বেজু বাওড়া, মাদার ইন্ডিয়া সহ বহু চলচ্চিত্রে তার গান বিশেষভাবে জনপ্রিয় হয় এবং উর্দু কাব্যভাষাকে তিনি চলচ্চিত্র সঙ্গীতে সমৃদ্ধ করেছেন। ১৯৩৯ সালের আজকের দিনে উৎপল কুমার বসু জন্মগ্রহণ করেন। তিনি বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট কবি এবং হাংরি আন্দোলনের সঙ্গে যুক্ত সাহিত্যিকদের মধ্যে অন্যতম ছিলেন। তার কবিতায় ভ্রমণ, প্রকৃতি, নগর জীবন ও আধুনিক মানুষের অভিজ্ঞতা নতুন ভাষা ও আঙ্গিকে প্রকাশ পেয়েছে এবং বাংলা আধুনিক কবিতার বিকাশে তার রচনা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। ১৯৮৪ সালের আজকের দিনে সুনীল ছেত্রী জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় ফুটবল দলের হয়ে দীর্ঘদিন অধিনায়কত্ব এবং দেশের অন্যতম সফল ফুটবলার হিসেবে পরিচিত। আন্তর্জাতিক ফুটবলে ভারতের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে একজন তিনি। এছাড়াও ক্লাব ও জাতীয় দল উভয় ক্ষেত্রেই ধারাবাহিক সাফল্যের মাধ্যমে ভারতীয় ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা।

0: পালন করেছেন। 1928 সালের আজকের দিনে সৈয়দ আমির আলী প্রয়াত হন। তিনি বিশিষ্ট আইনজ্ঞ, বিচারপতি ও লেখক ছিলেন এবং কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতে আইন, সাংবাদিক চিত্রধারা এবং শিক্ষা প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার রচিত দ্য স্পিরিট অব ইসলাম গ্রন্থটি আন্তর্জাতিকভাবে সমাদৃত। 1957 সালের আজকের দিনে দেবদাস গান্ধী প্রয়াত হন। তিনি মহাত্মা গান্ধীর কনিষ্ঠ পুত্র এবং এক বিশিষ্ট সাংবাদিক ছিলেন। দীর্ঘদিন হিন্দুস্তান টাইমস পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্বাধীনতা আন্দোলনের সময় জাতীয়তাবাদী সাংবাদিকতার মাধ্যমে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 1975 সালের আজকের দিনে অমর বসু প্রয়াত হন। তিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত একজন বিপ্লবী ছিলেন এবং দেশের স্বাধীনতার লক্ষ্যে বিভিন্ন গোপন সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ করেন। কারাবাস ও আন্দোলনের নানান প্রতিকূলতা সত্ত্বেও তিনি স্বাধীনতা সংগ্রামের আদর্শে অবিচল ছিলেন এবং পরবর্তী সময়ে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। 2024 সালে আজকের দিনে বিখ্যাত নৃত্যশিল্পী যামিনী কৃষ্ণমূর্তি প্রয়াত হন। তিনি ভরতনাট্যম ও কুচিপুড়ি নৃত্যধারার অন্যতম প্রধান শিল্পী ও শিক্ষক ছিলেন। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যকে দেশে বিদেশে জনপ্রিয় করে তুলতে তিনি দীর্ঘদিন মঞ্চে পরিবেশন করেছেন এবং বহু শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেন এবং পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সহ একাধিক জাতীয় পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন।
1: আজ এই দিনে।

তাহলে এই ছিল আজকের দিনের বিশেষ কিছু মানুষের কথা, বিশেষ কিছু ঘটনার কথা, যার জন্য আজকের দিনটা ইতিহাসের পাছায় বিখ্যাত। তোমাদের সঙ্গে এখনও অনেকক্ষণ আড্ডা আছে, প্রায় আরও আধ ঘন্টারও বেশি। তবে এর পরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা নিয়ে না এখন বলবো না, এখন বরং তোমাদের জন্য রইল মোকামের কণ্ঠে এই গানটা। গানের পর ফিরে এসে তোমাদের সঙ্গে আড্ডায় আবার ফিরছি।

0: গানে পড়াবার ফিরে এলাম তোমাদের সঙ্গে। আজকে রয়েছি যৌবনের বন্ধু বিতোষক, আর আজকে তোমাদের সঙ্গে এই যে সুপ্রভাতের আসর, সেই সুপ্রভাতের আসরে যেমনটা একদম শুরুতে বলেছিলাম যে প্রত্যেক দিনে আমরা থাকি তোমাদের সঙ্গে, আর এই যে প্রত্যেক দিন, এই প্রত্যেক দিন যেতে যেতেই কিন্তু একটা বছর যায়। আর এইরকমভাবেই আর দু সপ্তাহ বাকি নেই যখন আমাদের সবার প্রিয় যৌবনী পা দেবে 56-তে। না, জানি যে তোমরা সবাই মনে রেখেছো এবং তোমরা সবাই সবসময় আমাদের সঙ্গে থাকো এবং এটাই আমাদের শক্তি। তবে এই যে সেলিব্রেশন, এই যে বিশেষ সেলিব্রেশন হবে 56 সেলিব্রেশন, সেই সেলিব্রেশনে তোমরাও কিন্তু আমাদের সঙ্গে থাকতে পারো। কিন্তু কিভাবে এবং কীভাবে পারবে এবং কবের মধ্যে তোমাদেরকে এই সমস্ত কিছু কমপ্লিট করতে হবে যাতে তোমরা আমাদের সঙ্গে থাকো, তো সেইটা বরং এবার শুনে নাও।
1: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
2: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
1: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
3: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।

0: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুবমানি 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
1: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
2: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
3: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগাস্ট।
1: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কন্টেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলের এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
4: #YV56।
5: #YV56 মানে বুঝতেই পারছো, তোমাদের কাছে কিন্তু বড় সুযোগ রয়েছে এবং এই সুযোগের সদ্ব্যবহার করে তোমরা আমাদের কাছে চলে এসো এবং আমরাও চাই যে তোমাদের সঙ্গে একদম সামনাসামনি বসে আড্ডা দেওয়ার। যাই হোক, আর এইবারে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেইটা নিয়ে একদম শুরুতে বলেছিলাম যে আমি তুমি সবসময় সবাই ভাবি, সেইটা হলো একটা ছোট্ট প্রশ্ন তোমাদেরকে আমি করতে চাই। সেটা হচ্ছে আমাদের জীবনের সবথেকে নিরাপদ জিনিসটা কি? এটা এমন একটা প্রশ্ন না, অনেকেই অনেক রকম কিছু ভাবি এবং অনেক রকম কিছু উত্তর আমরা দিই। কেউ বলবে একটা ভালো চাকরি, মাসের শেষে নিশ্চিত বেতন, সমাজে সম্মান পাওয়া যাবে, পরিবারেরও একটা নিশ্চিন্ত জীবন হবে, তাই না? কারণ এই সমস্ত কিছু তো চাকরির সঙ্গে জড়িয়ে আছে। আজকের দিনে আমরা যারা যারা চাকরি করছি তাদের প্রত্যেকের একটা কথা মাথায় আমাদের চলেই, সেটা হলো আর কয়দিন। মানে কোনো খারাপ পরিপ্রেক্ষিতে আমি একদমই কথাটা বলছি না, মানে আজকের এই কম্পিটিশনের যুগে যদি কোনো পরিস্থিতিতে আমরা একটু পিছিয়ে পড়ি বা যদি একটু মনে হয় যে টলমলো সিচুয়েশান, একটা কথা মাথায় আসে যে সামলাতে পারবো তো। মন বলে পারবো কিন্তু মাথা কিন্তু একটু ভয়ও পায়। আর ওই যে প্রবাদটা আছে না, চাকরি মেঘের ছায়া, মিছে করো তার মায়া, আমরা বরং এইটুকুই মনে রাখি সবসময়। প্রথমবার কথাটা শুনলে একটুখানি কঠিন লাগে এবং লাগাটা স্বাভাবিক, মনে হতে পারে তাহলে কি চাকরি করা খারাপ? না, মোটেও না। এই প্রবাদ কখনোই চাকরিকে ছোট করছে না, বরং আমাদেরকে শেখাচ্ছে যে জীবনের একমাত্র ভরসা কখনো যেন শুধুমাত্র চাকরি না হয়। কারণ মেঘের ছায়া যেরকম কিছুক্ষণ থাকে তারপর বাতাসের সঙ্গে মিলিয়ে যায়, ঠিক তেমনি চাকরিও কখনো চিরস্থায়ী নয়। একটা সময় ছিল যখন মানুষ একটা চাকরিতে যোগ দিয়ে সেখান থেকেই অবসর নিতেন। আজকে পৃথিবী অনেকটাই বদলে গেছে, প্রযুক্তি বদলেছে, বাজার বদলেছে, মানুষের চাহিদাও বদলে গেছে। আজকে একটি কোম্পানি হয়তো খুব ভালো চলছে, কাল হয়তো সেই কোম্পানি বন্ধ হয়ে গেল। আজ যে দক্ষতার খুব চাহিদা 5 বছর পরে হয়তো তার আর কোনো মূল্যই থাকবে না। তাহলে আমরা কি ভয় পাবো? না, ভয় নয়, বরং আমরা প্রস্তুতি নেব। একটা গল্প বলি, রাহুল নামের একটা ছেলে ছিল, অনেক কষ্ট করে সরকারি চাকরি পেল। বাড়িতে আনন্দের বন্যা, সবাই ভাবলো এইবারে জীবনের সমস্ত সমস্যা শেষ। কিন্তু চাকরি পাওয়ার পর রাহুল একটা ভুল করল। সে ভাবলো আর নতুন কিচ্ছু শেখার দরকার নেই, বছরের পর বছর একই কাজ করল। নতুন প্রযুক্তি এলো, নতুন পদ্ধতি এলো, কিন্তু সে নিজেকে বদলালো না। অন্যদিকে তার বন্ধু সৌরভ একটি সাধারণ চাকরি করত, কিন্তু অফিসের কাজের পাশাপাশি সে নতুন সফটওয়্যার শিখল, ইংরেজিতে দক্ষ হলো, মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষমতা বাড়ালো, এমনকি নিজের একটি ছোট্ট অনলাইন উদ্যোগও শুরু করল। কয়েক বছর পর রাহুলের চাকরিতে নানান ধরনের সমস্যা দেখা গেল, অন্যদিকে সৌরভের সামনে একের পর এক নতুন সুযোগ আসতে লাগলো। তাহলে প্রশ্ন হচ্ছে পার্থক্য কোথায়? চাকরিতে তো নয়, পার্থক্য হলো মানসিকতায়। রাহুল ভরসা করেছিল ওর চাকরির ওপর, আর সেইখানে সৌরভ ভরসা করেছিল নিজের দক্ষতার ওপর। এই যে প্রবাদটা বললাম, এই প্রবাদটার আসল শিক্ষা এখানেই। আমরা অনেক সময় পরিচয় এইভাবেই দিই যে আমি ব্যাংকে চাকরি করি, আমি স্কুলের শিক্ষক, আমি অফিসে কাজ করি। কিন্তু যদি কোনো কারণে সেই চাকরি না থাকে তাহলে কি আমার পরিচয় শেষ? একদমই নয়। আমাদের আসল পরিচয় আমাদের জ্ঞান, দক্ষতা, সততা, পরিশ্রম আর চরিত্র। চাকরি কেড়ে নেওয়া যেতে পারে, কিন্তু একজন দক্ষ মানুষের দক্ষতা কেউই কেড়ে নিতে পারে না। একজন সৎ মানুষের সততা কেউই চুরি করতে পারে না, যেমনভাবে একজন পরিশ্রমী মানুষের যে পরিশ্রমের অভ্যেস সেইটা কেউ নষ্ট করতে পারে না। এই পৃথিবীতে এমন বহু মানুষের গল্প আছে যারা চাকরি হারিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন, অনেক ছোট ব্যবসা করেছেন, অনেকে

শিক্ষকতা করেছেন, কেউ লেখক হয়েছেন, কেউ ইউটিউবের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন, কেউ বা কৃষিকাজে নতুন প্রযুক্তি এনেছেন। তাদের সবার একটাই মিল ছিল, তারা চাকরিকে ভালোবেসেছিলেন কিন্তু চাকরির উপর নিজের অস্তিত্বকে নির্ভরশীল করে তোলেননি। আমাদের চারপাশে এর একটা বাস্তব দৃশ্য দেখি। একজন মানুষ সারা জীবন শুধু অফিসার বাড়ি করছেন, কোনো নতুন বই পড়েননি, কোনো নতুন দক্ষতা শেখেননি, কোনো সম্পর্ক গড়ে তোলেননি, কোনো শখকে সময় দেননি। অবসরের পর হঠাৎ করেই মনে হলো জীবনে বোধ হয় সত্যি কিছু নেই। অন্যদিকে দেখবে বহু মানুষ এরকম আছেন যারা চাকরি করছেন, পাশাপাশি গান শিখছেন, বই পড়ছেন, গাছ লাগাচ্ছেন, সমাজসেবা করছেন, নতুন ভাষা শিখছেন। অবসরের পরেও দেখবে তিনি ব্যস্ত, আনন্দে আছেন এবং মানুষের উপকার করছেন। তাহলে পার্থক্যটা এখানেও কিন্তু ওই একটা জায়গাতেই, একজন শুধুই চাকরি করেছেন, আরেকজন নিজের জীবনকে করেছেন। আজকের দিনে এই নতুন শব্দ হলো স্কিল বা দক্ষতা। আগে অনেক ডিগ্রি অনেক বছর চলে যেত, এখন প্রতি বছর আমাদের নতুন কিছু শিখতে হচ্ছে। যিনি শিখছেন তিনি এগিয়ে যাচ্ছেন, আর যিনি ভাবছেন আমার তো চাকরি আছে তিনি কিন্তু ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন। এই কারণেই এই প্রবাদটি আজও প্রাসঙ্গিক। যে নিজেকে বদলাতে পারে পৃথিবীও তার জন্য নতুন দরজা খুলে দেয়। আমাদের এই যে পরিসর, এই পরিসরেও এই প্রবাদটির শিক্ষা কিন্তু খুবই দরকার। কারণ আজকের দিনেও অনেক বাবা মা আছেন যারা কিন্তু এইটা মনে করেন যে একটা সরকারি চাকরি পেলেই জীবন সফল। না, চাকরি অবশ্যই সম্মানের, কিন্তু যিনি জীবনের সফলতা শুধু চাকরির উপর নির্ভর করছেন, সফল সেই মানুষটা হওয়ার কিন্তু একটুখানি চান্স কম। বরং যিনি সৎ সেই মানুষটা কিন্তু সফল, যিনি নিজের কাজকে ভালোবাসেন, নিজের কাজকে সম্মান করেন এবং 100% অনেস্টি দিয়ে কাজ করেন, অন্যের উপকার করেন এবং একটু একটু করে প্রতিদিন নিজেকে উন্নত করেন। আজ একজন ডাক্তার, একজন কৃষক, একজন শিল্পী, একজন বিজ্ঞানী, একজন উদ্যোক্তা, সবাই সমাজের জন্য, সবাই সমানভাবে গুরুত্বপূর্ণ। পেশা আলাদা হতে পারে কিন্তু মানুষের মূল্য নির্ধারণ করে তার কাজের মান আর চরিত্র। একটা কথাই কেবলমাত্র ভাবো যে এই যে আমাদের চারপাশে গাছ, গাছ তো আমরা সবাই দেখি, তো এই যে গাছের, অর্থাৎ ঝড় এলে গাছের কিন্তু কিছু পাতা পড়ে যায়, কিছু ডাল ভেঙে যায়, কিছু শিকড় শক্ত হয়, গাছটা আবার নতুন করে সবুজ হয়ে ওঠে, অর্থাৎ ওই ঝড়কে পেরিয়ে আবার কিন্তু সে বেঁচে ওঠে। তো চাকরি হলো সেই রকম পাতা, আমাদের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ আর সাহস হলো সেই শিকড়। যতই ঝড় আসুক পাতা ঝরে যেতে পারে, কিন্তু শিকড় যদি শক্ত থাকে জীবন কিন্তু আবার নতুন করে ফুলে ফলে ভরে উঠবে। তাই এই প্রবাদটি আমাদের সবসময় বলে যে নিরাশ হয়ো না, বরং এমনভাবে গড়ে তোলো যাতে পরিস্থিতি তোমাকে কোনোভাবেই থামিয়ে দিতে না পারে। তোমাদের সঙ্গে ফিরবো আজকের শেষ সময়, অর্থাৎ শেষ যে শিক্ষণীয় গল্প সেই গল্প নিয়ে। তবে এই মুহূর্তে তোমাদের জন্য অনুপম রায়ের কণ্ঠে এই গানটা রইল, গানে পা ফিরে আসছি।

গানে পর ফিরে এলাম তোমাদের সঙ্গে। আজকে যুবাণীর বন্ধু বিতর্ষক রয়েছি সুপ্রভাতের আড্ডায়, আর এইবারে একটা গল্প ভাগ করে নেওয়ার পালা। আজকে তোমাদেরকে বলবো মহাভারতের এক বিস্তৃত অধ্যায় বেদ গীতার থেকে কৌশিক ব্রাহ্মণ ও ধর্মব্যাথের কাহিনী। তাহলে চলো শুরু করি। অনেক অনেক বছর আগে যখন ভারতবর্ষের অরণ্যে ঋষিদের আশ্রম ছিল জ্ঞানের কেন্দ্র, তখন এক ব্রাহ্মণ যুবকের নাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তার নাম ছিল কৌশিক। ছেলেবেলা থেকেই তার মনে একটাই স্বপ্ন, তিনি হবেন পৃথিবীর শ্রেষ্ঠ ঋষি। তিনি বিশ্বাস করতেন সংসার মানুষকে দুর্বল করে, পরিবার মানুষকে বেঁধে রাখে, মুক্তি পেতে হলে সব বন্ধন ছিঁড়ে ফেলতে হবে। কিন্তু তার বৃদ্ধ বাবা মা ছিলেন সম্পূর্ণ ভিন্ন মতের। একদিন তার মা তাকে বললেন, বাবা তুই যদি চলে যাস আমাদের দেখবে কে? কৌশিক শান্ত গলায় বললেন, মা সংসারের দায়িত্ব পালন করতে করতে কেউ কখনো ব্রহ্ম জ্ঞান লাভ করতে পারে না, আমি ঈশ্বরকে খুঁজতে লাগছি। তার বাবার চোখেও জল চলে এলো। তিনি বললেন, ঈশ্বরকে খুঁজতে যাচ্ছিস ভালো কথা, কিন্তু যে বাবা মায়ের সেবা করাই ধর্ম, সেই ধর্ম পালন না করে তুই কোন ঈশ্বরকে পাবি? কৌশিক উত্তর দিলেন না। সেই রাতেই তিনি বাড়ি ছেড়ে চলে গেলেন। গভীর জঙ্গলের মধ্যে একটি বিশাল বটগাছের নিচে কৌশিক নিজের আশ্রম গড়লেন। সকালে সূর্য ওঠার আগে স্নান, তারপর ধ্যান, দুপুরে অল্প কিছু ফলমূল, রাতে আবার জপ। দিনে মাসে বছর যেতে লাগলো, মনের হিংস্র পশুরাও তাকে আর ভয় দেখাতো না। ক্রমে তার তপস্যার শক্তি বাড়তে লাগলো, অনেক ঋষি এসে তার প্রশংসাও করতে লাগলেন। সবাই বলতে লাগলো এমন তপস্বী যুগে যুগে একবারই জন্মায়। আর এই প্রশংসাগুলোই অজান্তেই কৌশিকের হৃদয়ে অহংকারের বীজ বপন করল। একদিন দুপুরে কৌশিক গাছের নিচে বসে বেদ পাঠ করছিলেন। ঠিক সেই সময় একটি ছোট্ট বক গাছের ডালে বসেছিল। হঠাৎ করেই পাখিটি অজান্তেই তার কাঁধে মলত্যাগ করে ফেলল। কৌশিক রাগে আগুন হয়ে উঠল। তিনি মাথা তুলে এমন ক্রুদ্ধ দৃষ্টিতে পাখিটির দিকে তাকালেন যে মুহূর্তের মধ্যেই পাখিটি আগুনে পুড়ে মাটিতে পড়ে গেল। চারিদিক নিস্তব্ধ। কৌশিক নিজেও অবাক হয়ে নিজের শক্তির দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে

তার ঠোঁটে হাসি ফুটল। তিনি ভাবলেন যে তার তপস্যা শক্তি এতটাই বেড়েছে যে শুধু দৃষ্টিতেই তিনি প্রাণ নষ্ট করে দিতে পারেন। তার অহংকার আরও কয়েক মাত্রা বেড়ে গেল। পরের দিন তিনি ভিক্ষার জন্য পাশের গ্রামের একটি বাড়িতে গেলেন। দরজার সামনে দাঁড়িয়ে ডাকলেন, ভিক্ষাম দেহি। ভেতর থেকে একজন নারী উত্তর দিলেন, মহারাজ একটু অপেক্ষা করুন। কৌশিক দাঁড়িয়ে রইলেন, কিন্তু এক মিনিট, দু মিনিট, পাঁচ মিনিট, কেউ এলো না। অপেক্ষা করতে করতে তার রাগ বাড়তে থাকল। ঠিক তখনই বাড়ির দরজা খুলে একজন সাধারণ গৃহবধূ বাইরে এলেন, হাতে ভিক্ষার থালা, মুখে শান্ত হাসি। কৌশিক তখনও ক্রুদ্ধ। তিনি বললেন, একজন ঋষিকে এতক্ষণ অপেক্ষা করানোর সাহস কি করে হলো তোমার? মহিলাটি মাথা নিচু করে বললেন, ক্ষমা করবেন মহারাজ, আমার স্বামী মাঠ থেকে এসে খুব ক্লান্ত হয়ে ফিরেছিলেন। আগে তার সেবা করা আমার কর্তব্য ছিল, তারপর আপনার জন্য ভিক্ষা নিয়ে এলাম। এই উত্তর শুনে কৌশিক আরও রেগে গেলেন। তিনি সেই একই আগুন ভরা দৃষ্টিতে মহিলার দিকে তাকালেন। তিনি ভেবেছিলেন এই নারীও বোধহয় সেই বকের মতন ভস্ম হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না। মহিলা শান্তভাবে দাঁড়িয়ে রইলেন। তারপর মৃদু এসে বললেন, মহারাজ আমি সেই বক নই। কৌশিক যেন বজ্রাহত হলেন। তিনি তো কাউকে বলেননি এই বকের কথা, তাহলে এই সাধারণ গৃহবধূ কী করে জানলেন? কৌশিক বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? তুমি কি যোগিনী? মহিলা বললেন, না মহারাজ, আমি একজন সাধারণ গৃহিণী। তাহলে তুমি জানলে কি করে? মহিলা শান্ত কণ্ঠে উত্তর দিলেন, যে মানুষ নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করেন তার মন পরিষ্কার হয়ে যায়, আর পরিষ্কার মন অনেক কিছু অনুভব করতে পারে। কৌশিক স্তব্ধ। মহিলা আবার বললেন, আপনি তপস্যা করেছেন কিন্তু আপনি ক্রোধকে জয় করতে পারেননি, আপনি বিদ্যা অর্জন করেছেন কিন্তু অহংকারকে ত্যাগ করতে পারেননি। এই কথাগুলো কৌশিকের হৃদয়ে যেন তীরের মতন বিঁধল। প্রথমবার তিনি নিজের ভেতরে তাকাতে শুরু করলেন। মহিলাটি বললেন, আপনি যদি সত্যি ধর্ম জানতে চান তাহলে মিথিলা নগরে যান, সেখানে ধর্মব্যাদ নামে একজন মানুষ আছেন, তার থেকে শিক্ষা নিন। কৌশিক বিস্ময় বললেন, একজন ব্যাদ? ব্যাদ মানে কসাই? একজন কসাই একজন ব্রাহ্মণকে ধর্ম শেখাবে, এও সম্ভব? গৃহবধূ মৃদু হেসে বললেন, ধর্ম জন্ম দেখে না, কর্ম দেখে। আপনি যান, আপনার সমস্ত প্রশ্নের উত্তর তিনিই দেবেন। পরদিন ভোরে কৌশিক যাত্রা শুরু করলেন। পথে তার মনে একের পর এক প্রশ্ন করতে লাগল, আমি এত বছর তপস্যা করলাম আর আমাকে শিক্ষা নিতে হবে একজন কসাইয়ের কাছে? তার অহংকার তখনও পুরোপুরি ভাঙেনি, কিন্তু মনে এক অদ্ভুত কৌতূহল জন্মেছে, যে গৃহবধূ তার মনের কথা জেনে ফেললেন, যিনি তাকে বকের ঘটনার কথা মনে করিয়ে দিলেন তিনি নিশ্চয়ই মিথ্যা কথা বলবেন না। অনেক দিনের পথ অতিক্রম করে কৌশিক পৌঁছালেন জনবহুল মিথিলা নগরে। তিনি ভাবছিলেন যে ধর্মভেদ নিশ্চয়ই কোনো আশ্রমে থাকবেন, কিন্তু লোকজন তাকে যে ঠিকানাটা দেখালো তা দেখে তিনি হতবাক। সেটি ছিল একটি মাংসের দোকান। দোকানের সামনে দাঁড়িয়ে একজন মধ্যবয়স্ক মানুষ অত্যন্ত সততার সঙ্গে মাংস ওজন করছেন, প্রতিটি ক্রেতার সঙ্গে বিনয়ের সঙ্গে কথা বলছেন, তার চোখে ছিল শান্তি, মুখে ছিল এক অদ্ভুত জ্যোতি। কৌশিকের মনে প্রশ্ন জাগল, এই মানুষটি কি আমার গুরু হতে চলেছেন? মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে কৌশিকের মন অস্বস্তিতে ভরে উঠল। তিনি মনে মনে ভাবলেন, ই কেমন পরিহাস, আমি একজন ব্রাহ্মণ, বছরের পর বছর কঠোর তপস্যা করছি আর আমাকে ধর্ম শেখাবে একজন কসাই। ঠিক তখনই মানুষটি মাথা তুলে তার দিকে তাকালেন, মুখে মৃদু হাসি। তিনি বললেন, স্বাগতম ঋষিবর, মিথিলার সেই গৃহবধূ আপনার কথাই আমাকে বলেছেন আর আমার কাছেই পাঠিয়েছেন, তাই না? কৌশিক যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলেন, তিনি তো সত্যি নিজের পরিচয় দেননি। ধর্মবাদ আবার বললেন, আপনি ক্লান্ত, একটু অপেক্ষা করুন, আমার কাজ শেষ হোক, তারপর আপনার সব প্রশ্নের উত্তর দেব। কৌশিক নীরবে দাঁড়িয়ে রইলেন। তিনি লক্ষ্য করলেন ধর্মবাদ কোনো ক্রেতাকে ঠকাচ্ছেন না, কেউ দরিদ্র হলে তিনি তার থেকে কম না নিচ্ছেন, কারোর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলছেন না, তার কাজে ছিল সততা, মুখে ছিল শান্তি। কিছুক্ষণ পরে দোকান বন্ধ করে ধর্মবাদ বললেন, চলুন আমার বাড়িতে চলুন। বাড়িতে পৌঁছে কৌশিক আরও আশ্চর্য দৃশ্য দেখলেন। ধর্মব্যাদ প্রথমে নিজের বৃদ্ধ বাবা মায়ের পা ধুয়ে দিলেন, তাদের স্নান করালেন, নিজের হাতে খাইয়ে দিলেন, তারপর ওষুধ দিলেন, সবশেষে তাদের শুইয়ে দিয়ে কৌশিকের কাছে এসে বসলেন। হেসে বললেন, এবার বলুন কি জানতে চান।
কৌশিক কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমি বুঝতে পারছি না, আপনি তো একজন কসাই, অথচ

তো আপনার মধ্যে এত শান্তি, এত জ্ঞান, এ রহস্য কি? ধর্মব্যাধ মৃদু হেসে উত্তর দিলেন, রহস্য খুব সহজ, আমি আমার কর্তব্য পালন করি। কৌশিক বললেন, কিন্তু প্রাণী হত্যা কি পাপ নয়? ধর্মব্যাধ কিছুক্ষণ নীরব থেকে বললেন, ঋষিবর, আমি নিজের ইচ্ছায় কাজ বেছে নিইনি, এটা আমার পূর্বপুরুষদের জীবিকা। কিন্তু আমি কখনো নিষ্ঠুরতা করি না, কখনো লোভ করি না, কখনো প্রতারণা করি।

অনুবাদ কৌশিকের চোখের দিকে তাকিয়ে বললেন, আপনি কি জানেন আপনার সবচেয়ে বড় শত্রুকে? কৌশিক বললেন, ক্রোধ। ধর্মব্যাদ মাথা নাড়ালেন, না, আপনার সবচেয়ে বড় শত্রু আপনার অহংকার। কৌশিক চমকে উঠলেন। ধর্মব্যাদ বললেন, যেদিন আপনি নিরীহ বকটিকে ক্রোধে পুড়িয়ে মারলেন সেদিন আপনি ভাবলেন আপনি মহান হয়ে গিয়েছেন, কিন্তু একজন ঋষির শক্তি ধ্বংস করার জন্য নয়, ঋষির শক্তি রক্ষা করার জন্য। কৌশিকের মাথা নিচু হয়ে গেল। তিনি বুঝলেন এই মানুষটি তার জীবনের সব ঘটনা নিজের চোখে দেখেছেন। ধর্মব্যাদ ধীরে ধীরে বললেন, আপনি কি জানেন আপনার বৃদ্ধ বাবা মা এখনও আপনার জন্য কাঁদেন? কৌশিকের বুক কেঁপে উঠল। ধর্মব্যাদ বললেন, আপনি ঈশ্বর খুঁজতে এসেছিলেন, কিন্তু যাদের সেবা করা আপনার প্রথম ধর্ম ছিল তাদেরকেই একা রেখে এসেছেন। কৌশিক জিজ্ঞাসা করলেন, তাহলে ধর্ম কি? ধর্মব্যাদ উত্তর দিলেন, ধর্ম মানে শুধু যজ্ঞ নয়, শুধু ধ্যান নয়, শুধু জপ নয়, ধর্ম হলো সত্য কথা বলা, অন্যের অধিকার নষ্ট না করা, নিজের কর্তব্য পালন করা, লোভকে জয় করা, ক্রোধকে নিয়ন্ত্রণ করা, আর বৃদ্ধ পিতামাতার সেবা করা। সকল জীবের প্রতি দয়া রাখাটাই হলো ধর্ম। যে মানুষ প্রতিদিন এই কাজগুলো করে সে না চাইলেও ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যায়। ধর্মব্যাদ দোকান থেকে তার দাড়িপাল্লাটি এনে কৌশিকের সামনে রাখলেন আর বললেন, দেখুন এই যে পাল্লাটা, এর একদিকে যদি বেশি ওজন পড়ে তাহলে সমস্ত বিচার ভুল হয়ে যায়। মানুষের জীবনও ঠিক সেরকম, জ্ঞান থাকবে কিন্তু বিনয় থাকবে না, তাহলে জীবন ভারসাম্য হারাবে। শক্তি থাকবে দয়া থাকবে না, তাহলেও সেই শক্তি অভিশাপ হয়ে উঠবে। তপস্যা থাকবে কিন্তু কর্তব্য থাকবে না, তাহলে সেই তপস্যাও অসম্পূর্ণ। কৌশিকের অহংকার সম্পূর্ণ ভেঙে গেল। তিনি উঠে দাঁড়ালেন। তিনি একজন কষায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তিনি কাঁপা গলায় বললেন, আমি বুঝলাম আমি ঋষি নই, আমি কেবলমাত্র একজন অহংকারী মানুষ ছিলাম। আজকে আপনি আমাদের নতুন জীবন দিলেন। ধর্মব্যাদ দ্রুত তাকে তুলে ধরলেন, বললেন, আমি কিন্তু আপনার গুরু নই, আমি আমার কর্তব্য পালন করেছি। মনে রাখবেন, ঈশ্বর কখনো মানুষের পোশাক দেখে জ্ঞান দেন না, তিনি মানুষের হৃদয় দেখেন। পরদিন ভোরে কৌশিক নিজের গ্রামের পথে রওনা দিলেন। বহু বছর তিনি তার বাড়ির সামনে দাঁড়ালেন। দরজা খুলতেই তার বৃদ্ধ বাবা মা ছেলেকে দেখে কেঁদে ফেললেন। কৌশিক তাদের পায়ে মাথা রেখে বললেন, ক্ষমা করো, আমি ঈশ্বরকে খুঁজতে গিয়ে তোমাদেরকেই হারিয়ে ফেলেছিলাম। আজ বুঝেছি যে তোমাদের সেবার মধ্যেই ঈশ্বর বাস করেন। আর সেই দিন থেকেই কৌশিকের জীবন বদলে গেল। আজকের পৃথিবীতে আমরা সবাই, অর্থাৎ প্রত্যেকটা মানুষই পদ, অর্থ, শিক্ষা, পেশা দিয়ে বিচার করি, কিন্তু এই ধর্মব্যাদ আমাদেরকে শিখিয়েছেন যে একজন সাধারণ মানুষ একজন অসাধারণ শিক্ষক হতে পারেন, যদি তার জীবনে সত্য, সততা এবং কর্তব্য পরিপূর্ণ হয়। তাই এই গল্পের বার্তা একটাই, মন্দিরে যাওয়ার আগেও মানুষ হও, কারণ ঈশ্বরের সবথেকে প্রিয় বাসস্থান পাথরের মন্দির নয়, বরং একটা সৎ মানুষের হৃদয়। তবে আপাতত স্টুডিওর ঘড়িকাটা বলছে আমার সময় শেষ, আমাকে এইবারে তোমাদেরকে বলতে হবে টাটা। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু বিদর্শক, আর সুপ্রভাতের আসরে যেতে যেতে তোমাদের জন্য সানাহের কণ্ঠে রেখে গেলাম এই গানটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুনতে থেকো যুববাণী।

0: নজরুল গীতি শুনলেন কাবেরী নস্করের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
2: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
1: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
3: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
4: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
2: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
1: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
3: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
2: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কন্টেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলে এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন লোকগীতির সুরে দোতারা বাজিয়ে শোনাবেন সৌমেন্দু দাশ।

দোতারা বাজিয়ে শোনালেন সৌমেন্দু দাস। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। বর্ধমান থেকে ধৃত জয়েশ জঙ্গি হামিম মণ্ডলের আরও এক সহযোগীকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। আদিত্য সিং ওরফে রাজু নামের ওই ব্যক্তিকে হাওড়ার বেলিলিয়াস রোড থেকে পাকড়াও করা হয়েছে বলে সূত্রের খবর। ধৃত ব্যক্তি রাজ্যের এক মন্ত্রীর গতিবিধি সম্পর্কে হামিমকে তথ্য দিত বলে জানা গেছে। আজ ওই ব্যক্তিকে বর্ধমান আদালতে তোলা হতে পারে। উল্লেখ্য, হামিমের বান্ধবী অর্পিতা সরকার ইতিমধ্যে এসটিএফ এর হেফাজতে রয়েছে। নানা ধরনের নাশকতামূলক কাজের তারা ছক কষেছিল বলে এসটিএফ আগেই জানিয়েছে। মালদার মঙ্গলবাড়িতে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি নগদ এবং বিপুল সোনা উদ্ধার হয়েছে। জানা গেছে, দক্ষিণ দিনাজপুরে গত 5 জুলাই নিষিদ্ধ কাপ সিরাপ সহ 4 মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করেই মঙ্গলবাড়ির ওই ফ্ল্যাটের হদিশ মেলে। পিন্টু সরকার নামে এক ব্যক্তি স্থানীয় দিলীপ সাহার কাছ থেকে সেটি ভাড়া নিয়েছিল বলে সূত্রের খবর। এরপরই মালদা থানা, দক্ষিণ দিনাজপুরের পুলিশ এবং রাজ্য পুলিশের বিশেষ বাহিনী সেখানে হানা দেয়। উদ্ধার হওয়া টাকা মাদক ব্যবসায় ব্যবহার করা হতো বলে পুলিশ জানিয়েছে। পিন্টু সরকারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ SJDA-তে প্রায় 200 কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী তথা মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। গতকাল একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের আইন মোতাবেক কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। হাসপাতালের 100 গজের মধ্যে বিড়ি, পান, সিগারেট, গুটখার মতো সামগ্রী বিক্রি রাজ্য সরকার সম্পূর্ণ নিষিদ্ধ করবে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদোত্তম মুখোপাধ্যায় জানিয়েছেন। গতকাল পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে পূর্ব মেদিনীপুর ও নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার আধিকারিকদের সঙ্গে এক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।
1: হাসপাতাল চৌহদ্দির থেকে 100 গজ 100 ইয়ার্ড কোনো পান, বিড়ি, সিগারেট, গুটখা, মদ দোকান থাকবে না। এটা আইন আছে, যে আইনটাকে আমরা লাগু করবো এবার কঠোরভাবে। কেউ সেবন করলে ফাইন হবে। হাসপাতাল চত্বরের যারা আপনার বিভাগে থাকবেন তাদের মোবাইল ফোন ব্যবহার যোগ্য নয়। যারা স্বাস্থ্যকর্মী তারা নেবে, কেন তাদের দরকার হয় ডাক্তারদের সঙ্গে কথা বলতে। হাসপাতালে দালালরা আগে আছে, তাই নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বাস্থ্যকর্মী, প্রিন্সিপাল, CMOH থেকে সাফাই কর্মচারী অবধি সবাই তাদের আইডেন্টিফিকেশন ব্যাজ পড়বে, যাতে চিহ্ন। আপনাদের যদি মনে হয় ওই স্বাস্থ্যকর্মী বাজে ব্যবহার করেছিল, আমাদের জানাবেন।
0: মহিলাদের ক্ষমতায়নে অভিন্ন দেওয়ানি বিধি বিশেষ প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন কবি, লেখক ও সমাজকর্মী তসলিমা নাসরিন। কলকাতায় গতকাল বাংলা একাডেমিতে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সমানাধিকারের জন্য তিনি বরাবরই সরব রয়েছেন এবং এজন্য অভিন্ন আইনের বিশেষ প্রয়োজন।
2: কালকে আমি বলেছিলাম যে বাংলাদেশে এবং ভারতবর্ষে, পাকিস্তান, এই উপমহাদেশে এই অভিন্ন দেওয়ানি বিধির খুব দরকার। আসলে পৃথিবীর যে কোনো সভ্য দেশেই এই অভিন্ন দেওয়ানি বিধি আছে, কারণ এক দেশ এক আইন আমরা চাই, সবার জন্য সমান আইন চাই। বিশেষ করে নারীরা ধর্মীয় আইনের অধীনে যদি থাকে তাহলে তারা, তাদের বিরুদ্ধে বৈষম্য আমরা দেখি, নির্যাতন দেখি, তো সেইগুলো চলে যায় যদি আমরা সমান অধিকারের ভিত্তিতে অভিন্ন দেওয়ানি বিধি তৈরি করি।
0: দলের নাম করে তোলাবাজি করলে সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে বলে বিজেপি নেতা তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মন্তব্য করেছেন। তৃণমূল কংগ্রেস থেকে আসা দুর্বৃত্তদের বিজেপিতে যোগদান নিয়েও দলীয় কর্মীদের সতর্ক করে দিয়েছেন তিনি।
3: তলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবে ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন এনে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া, এবং সেই তোলাবাজরাই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। তো আমার মনে হয় যে বিজেপি নজর রেখেছে এবং মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করছে সেটা যেন ভুলে না যায়। আমরা, আমাদের প্রত্যেকের দায়িত্ব এইসব লোক থেকে দূরে থাকা এবং এদের অন্যায়ের বিচার করা।
0: সন্দেহজনক লেনদেনের তদন্তে বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের এক আধিকারিককে পুলিশ গ্রেপ্তার করেছে। হুগলির হিন্দমোটরের বাসিন্দা অমিত রজক নামে ওই ব্যক্তির অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে প্রায় 44 লক্ষ টাকা জমা পড়ার অভিযোগে তদন্ত শুরু করে বর্ধমান থানার পুলিশ। ঘূর্ণাবর্ত সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে 5 থেকে 7 তারিখের মধ্যে কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তরবঙ্গের অন্যতম শৈবতীর্থ জলপেশে পুণ্যার্থীদের ঢল নেমেছে। দূর দূরান্তের ভক্তরা তিস্তা থেকে জল নিয়ে জলপেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। ইতোমধ্যে কয়েক লক্ষ মানুষ শিবের মাথায় জল ঢেলেছেন বলে জলপেশ মেলা কমিটির সেক্রেটারি গিরীন্দ্র দেব আকাশবাণীকে জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন পল্টু বিশ্বাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই।

0: সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজকের শিল্প সংলাপের।
1: আজ শুনব দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা আলাপচারিতায় ছিলাম রুবি রায়ের সঙ্গে।
0: আমাদের যিনি অতিথি আজকে, উনি আমাদের সঙ্গে ভাগ করে নেবেন ওনার কিছু বিশেষ অভিজ্ঞতা শিল্পক্ষেত্রে। আজকের আমাদের বিষয় ড্রোন টেকনোলজি এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে ড্রোন টেকনোলজি কিভাবে আমাদের দেশের, আমাদের রাজ্যের শিল্পের মানচিত্রটা বদলাতে চলেছে। ডক্টর রুবি রায়, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই।
2: ধন্যবাদ সময়তা।
0: একটু প্রশাসনিক গঠনে আসি, কি ধরনের অনুমতি, কার কাছ থেকে অনুমতি নিতে হয় যদি কেউ ড্রোন ব্যবহার করতে চায়?
2: 2021 আমাদের ড্রোনের অনেক আমাদের লিবারালাইজেশন হয়েছে পলিসিতে। ড্রোন যেহেতু ফ্লাইং ভেহিকল, আমাদের যে কোনো জিনিস যেটা আকাশে ওড়ে ডিজিসিএ থেকে অ্যাপ্রুভাল লাগে। আমাদের প্লেনও যে ওড়ে সেটাও ডিজিসিএ এর আন্ডারে।
0: আচ্ছা, ডিজিসিএ অর্থাৎ
2: ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন, এটা মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা বডি।
0: বেশ,
2: কি করে সুবিধা হয়েছে, আগে একটাই অথরাইজেশন সেন্টার ছিল দিল্লিতে, এখন সেটাও ডিসেন্ট্রালাইজ করে পাঁচটা সেন্টার হয়ে গেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলটা লখনৌ সেন্টারের আন্ডারে পড়ে। যে কোন রকম ড্রোন তৈরি হলে যে কোম্পানি, যে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার, তাদের সার্টিফিকেশন নিতে হয়, টিসি বলে। টিসি বলে যে সার্টিফিকেটটা আছে, সেই সার্টিফিকেশনটা ডিজিসিএ থেকে নিতে হয়। এটা এক নম্বর, তাহলে আমার ড্রোনটা ইজ সেফ টু ফ্লাই যে কোনো জায়গায়। দ্বিতীয় যেটা আছে, যে ড্রোনটাকে যে চালাবে সে কি করে বুঝবে কাকে আমি দিয়ে ড্রোন চালাতে পারবো, এটা কিছুটা গাড়ির মতো। তারও ডিফারেন্স লাইসেন্স নিতে হয়, এক্স্যাক্টলি সাইজ হিসেবে লাইসেন্স নিতে হয়। যেমনি গাড়িরও, টু হুইলার হলে এক, কমার্শিয়াল ভেহিকেল একটা, প্যাসেঞ্জার ভেহিকেল আলাদা। তো এটারও বিভিন্ন আছে লাইসেন্সিং, যেটা আরপিটিও, রিমোট পাইলট ট্রেনিং অর্গানাইজেশন বলে একটা বডি হয়, এটাও ডিজিসিএ দ্বারা গভর্নড। এটা গভর্নমেন্ট বডিও হতে পারে, প্রাইভেট বডিও হতে পারে, কিন্তু ডিজিসিএ রুল অনুসারে এই বডিটাকে চালাতে হয়। এরা আর অথরাইজড টু গিভ আরপিসি, রিমোট পাইলট সার্টিফিকেশন। একজন লোক রিমোট পাইলট সার্টিফিকেশন ফর পার্টিকুলার সাইজ অফ আনম্যান্ড এরিয়াল ভেহিকেল পেলে সেই ড্রোনটা সে চালাতে পারবে।
0: সেইরকম ড্রোনের ক্ষেত্রে যেটা সাধারণত একটা মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে, এটা হয়তো আমাদের প্রাইভেসিকে ইনভেড করছে, সেরকম কোন অবস্টেকল আসছে না?
2: সে তো আমরা ফোনও বলতে পারি, আমাদের যে মোবাইল এসছে সেটাও প্রাইভেসি ইনভেড করছে, কেন যে কোনো লোক আমাকে ফোন করতে পারছে। অল টেকনোলজিস কাম উইথ আ লট অফ চ্যালেঞ্জেস, তার সাথে কিছু রেসপন্সিবিলিটিও থাকে, যেগুলো আমাদের দেশের সরকার অন্তত সেটা প্রচন্ড ভাবে নিয়ন্ত্রণ করে। ড্রোনও কিন্তু অনেকটা নিয়ন্ত্রিত ভাবে চলে। একটা সিম্পল জিনিস বলছি, আপনি যদি জিআইএস ম্যাপিং এ চলে যান, ইন্ডিয়ার ম্যাপ দেখেন আর ফ্লাইং ম্যাপ খোলেন, তখন দেখবেন কিছুটা গ্রিন সার্কেল, কিছুটা ইয়েলো সার্কেল, কিছুটা রেড সার্কেল। গ্রিন সার্কেল মানে এইখানটায় ড্রোনটা আরামসে আমরা চালাতে পারি, এই জায়গাটায় কোন রকম বাধা নেই। এগুলো মোস্টলি কি হয়, জঙ্গল হয় কিংবা ক্ষেতের জায়গা হয়, এইরকম জায়গাগুলো। যেগুলো ইয়েলো সার্কেল হয় সেগুলো কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশন আছে বা বেশি বাড়ি আছে, কিছু একটা রেস্ট্রিকশন আছে, ওইখানে কোনো ফ্লাইট এর পাথের মধ্যে পড়ছে, এরোপ্লেন গুলো যে যায় সেই তার রাস্তার মধ্যে পড়ছে, তো সেইখানটায় পারমিশন নিয়ে তখন চালানো যায়। রেড জোন গুলো হচ্ছে সেন্সিটিভ জোনস, একেবারেই কিন্তু ড্রোন চালানোর নিয়ম নেই, গভর্নমেন্ট খুব কষ্ট করে পারমিশন দেবে।
0: সমুদ্রের কাছাকাছি কি ড্রোন ওড়ানো যায়?
2: সমুদ্রের কাছে যায়, সমুদ্রের নিচে যায়,
0: তাতে আমরা বিভিন্ন পরিবর্তনশীল আবহাওয়া কিভাবে চেঞ্জ হচ্ছে,
2: সাইক্লোন আসছে কিনা, সেইগুলোরও ডেটা কি হয়। ড্রোন খুব তাড়াতাড়ি ডেটা ট্রান্সমিট করতে পারে, কারণ অনেক জায়গাটা চট করে কভার করতে পারে।
0: এই যে ডেটাটা, ওটা কি ড্রোনের মধ্যেই কোন যন্ত্র আছে যেখানে কালেক্ট হচ্ছে, নাকি নিচে যেখানে কোন কন্ট্রোল রুম আছে সেইখানে গিয়ে কালেক্ট হচ্ছে?
2: ড্রোনটাকে ডেটা সেন্টার করলে পরে ড্রোনের ওয়েট বেড়ে যাবে, ওয়েটা ব্যাটারি অতটা লাগে টু ফ্লাই, ঠিক আছে, ওটা প্রপোর্শনাল। তো নর্মালি কি হয়, একটা ডকিং সিস্টেম হয়, আইদার ট্রান্সমিটিং সিস্টেম হয়। ট্রান্সমিটিং সিস্টেম হলে মুশকিল হচ্ছে কি, অন্য কেউ ওইটা ইন্টারসেপ্ট করতে পারে। তো নর্মালি এইসব ক্ষেত্রে কি হয়, ড্রোন গুলো গিয়ে একটা সিস্টেম গিয়ে ডক করে, সেইখানে তারা ডেটাটা ডিপোজিট করে, ওইখানে ডেটাটা প্রোগ্রামিং হতে থাকে, আবার সে রিচার্জ করে ফ্লাইটে চলে যায়। ও যে ডক করলো, সেকেন্ড ড্রোনটা বেরিয়ে গেল সার্ভে, এইভাবে সিস্টেমে চলে।
0: আগের পর্বে আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে পেলাম, এখন একটু জানতে চাইব যে কৃষি বিজ্ঞানে তো ড্রোনের ব্যবহার হচ্ছে, ডিফেন্সে হচ্ছে,

0: সার্ভেলেন্সে হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী জোর দিয়েছেন বিকশিত ভারতের লক্ষ্যে। তো বিকশিত ভারতের লক্ষ্যে ড্রোন টেকনোলজি কিভাবে আমাদের দেশের পরিকাঠামোকে, আমাদের দেশের জিডিপি কে এগিয়ে নিয়ে যেতে পারে?
1: এক সেন্টেন্সে, এক বাক্যে বলতে হলে, এটা আমাদের খাদ্য সংরক্ষণে সাহায্য করে, এটা আমাদের অনেকটা এমপ্লয়মেন্ট তৈরি করছে। যেরকম আগের বার আমি বলেছিলাম ড্রোন পাইলটের কথা, ড্রোন তো একটা মেকানিক্যাল জিনিস, ওটা মেনটেনও করতে হবে। যারা মেনটেন করবে তাদের যদি স্কিল করে আমরা অর্গানাইজেশন করে, মানে মেনটেনেন্স এন্ড রিপেয়ার অর্গানাইজেশন ছোট ছোট জায়গা তৈরি করতে পারি, সেটাও একটা স্কিলিং এর জায়গা হচ্ছে। এটা ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্টে, আমাদের বড় বড় ইনফ্রাস্ট্রাকচারে ফায়ার সেফটির জন্য, সার্ভেলেন্স এর জন্য বলুন, কারণ আমার সিকিউরিটি গার্ড সব জায়গাটা দিতে নাও পারে, সেখানে আমার ড্রোন সার্ভেলেন্স হলে ইমিডিয়েট আমি ইমেজ গুলো পেয়ে যাচ্ছি। প্লাস পাবলিক সার্ভিস ডেলিভারির থেকেও, এটা মিলিটারি ডেলিভারি যদি হয়, আজকে ধরুন সিয়াচেনে, সেইখানে যদি আমার কিছু অ্যামিউনিশন দরকার হয় ইমিডিয়েটলি পৌঁছতে হবে। আমার একটা লোক যতক্ষণে হেঁটে হেঁটে পৌঁছবে ওখানে, তো আমি কোনো রাস্তা দিয়ে ভেহিকেল নেওয়া মুশকিল। বড় প্লেন গেলে শুট ডাউন এর ইয়ে থাকে, বড় প্লেন ওই হাইটে ফ্লাইও করতে পারে না হয়তো, সেখানে যদি একটা 25 কেজি লোড দিয়ে বা নামিয়ে আমার সোলজার কাছে পৌঁছে দিলাম,
0: কোনো ত্রাণের সামগ্রীও হতে পারে,
1: একদম
0: সেগুলো তাড়াতাড়ি অনেক সহজে পৌঁছে যায়।
1: আমি যদি একটা জায়গায় সার্ভে করে আসলাম যে কতগুলো আমার অ্যাম্বুলেন্স লাগবে, কি লাগবে, সেটা দেখেও চলে আসলে আমি তৈরি হয়ে ওইভাবে গেলাম, কারণ নর্মালি কি আমি একটা আন্দাজে জিনিস নিয়ে পৌঁছচ্ছি।
0: আমাদের প্রিপেয়ারডনেসটা
1: আরো অনেক বাড়িয়ে দেয়। গোয়িং ফরওয়ার্ড আমাদের যে বিকশিত ভারতের একটা খুব ইম্পর্টেন্ট পিলার হবে ড্রোন, অ্যাক্রস দ্য স্পেকট্রাম, আমাদের পাবলিক লাইফে, ইন্ডাস্ট্রিয়াল লাইফে, এগ্রিকালচারাল লাইফে, যে কোনো জায়গায় দেখুন, এটা কিন্তু বিশাল বড় একটা অবদান থাকবে।
0: একটু জানতে ইচ্ছে করছে যে ধরুন এই মুহূর্তে কেউ এই টেকনোলজির সাহায্য নিতে চায়, সে কৃষিক্ষেত্র হতে পারে বা সার্ভেলেন্স হতে পারে বা তার যে কর্মসংস্থানের সঙ্গে সে যুক্ত রয়েছে, প্রথমেই তাকে কি কি পদক্ষেপ নিতে হবে?
1: প্রথমেই হচ্ছে তাকে বুঝতে হবে তার রিকোয়ারমেন্টটা কি। প্রত্যেকটা রিকোয়ারমেন্টের জন্য স্পেসিফিক ড্রোন আছে, যে ড্রোনটা নজল দিয়ে আপনার পেস্টিসাইড আর কীটনাশক আর খাদ এগুলো দেবে জমিতে, সেই ড্রোনটা কিন্তু ছবি তুলতে পারবে না। ছবির জন্য আমার ক্যামেরাওয়ালা ড্রোন দরকার। ক্যামেরাওয়ালা ড্রোন হলো সে ক্যামেরাটা আমি কিরকম টাইপের চাইছি, আমি ওভারঅল একটা ইয়ে চাইছি না একদম ছোট পাতার মধ্যে কি অবস্থা হচ্ছে, আমার ক্যামেরাটা পাওয়ারফুল হতে হবে, সেটা একটা হলো। তারপরে আমি যদি ল্যান্ড ম্যাপিং করি সেইটার একটা আলাদা ড্রোন। সো আমার নিডের উপরে আমাকে ড্রোনটা চুজ করতে হবে সব থেকে আগে।
0: যেহেতু আমরা কৃষি ক্ষেত্রেই ম্যাক্সিমাম আমরা প্রয়োগ করছি ড্রোন, উদাহরণ হিসেবে ধরে নিচ্ছি যে যিনি এখন এই মুহূর্তে ড্রোনটা কিনতে চাইছেন সেটি উনি কৃষিকার্যেই উনি সেটাকে প্রয়োগ করবেন, কিরকম মোটামুটি পুঁজি তার কাছে থাকা উচিত?
1: আজকের দিনে দাঁড়িয়ে একটা ভালো ড্রোন 6 লাখ টাকা থেকে 10 লাখ টাকা অবধি খরচা হয়।
0: ব্যাংকের থেকে কি সে কোনো সাহায্য নিতে পারে?
1: ব্যাংকের থেকে লোন আছে কৃষি উদ্যোগের জন্য, যে সমস্ত মেকানাইজেশন ইউজ করা হয় সেটার একটা লোন আছে, AIF এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচারাল ফান্ড এর লোন আছে, প্লাস গভর্নমেন্টের একটা SMAM একটা আছে, সাবমিশন অন এগ্রিকালচারাল মেকানাইজেশন, এটার আন্ডারেও বিভিন্ন সাবসিডির স্কিম আছে। এটা ছাড়াও কেউ যদি মনে করে এগুলো কিছু নেবে না, কোনো একটি ছেলে যদি মনে করে এইটাই তার উদ্যোগের বিষয় হবে, সে কিন্তু এই কোনো স্কিমে একটা ড্রোন কিনতে পারে, বা তারও কেনার দরকার নেই। আমাদের ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন প্রত্যেক গ্রামেই আছে, কিংবা CHCs আছে, কাস্টম হায়ারিং সেন্টার, এরা কিন্তু আলাদাভাবে সাবসিডি আর লোন পায়। তো এরা মোস্টলি এগ্রিকালচারাল মেকানাইজেশনের জিনিসগুলো কেনে। এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে SHG সেলফ হেল্প গ্রুপস নাম্বারটা সব থেকে বেশি, এদেরকে আমরা যদি ট্রেন করি, ওরা গ্রামের মধ্যেই আছে, তো ওরা যদি রিপেয়ারটা আর মেনটেনেন্সটা শুরু করতে পারে অল্প স্পেয়ার পার্টস রেখে, তোরা ইমিডিয়েটলি কোন রকম অসুবিধে হলো গিয়ে ওটাকে
0: প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে সে যোগাযোগ করবে, ওরা গিয়ে রিপেয়ার করে দিল, গ্রহণ করতে পারে,
1: একদম প্রশিক্ষণ শুধু না রিপেয়ারও হয়ে গেল আমার।
0: এই যে বিন্দুটাতেই আমি একটুখানি আসতে চাইছিলাম, ড্রোন শব্দটি একজন নতুন প্রজন্মের যুবক বা যুবতীকে যতটা আগ্রহী করবে নতুন কিছু একটা শেখার জন্য, সেটাকে একজন যিনি প্রথাগত ভাবে চাষ করে এসছেন ওনার বোধগম্যের বাইরে, বা উনি হয়তো এই প্রযুক্তিটাকে সেইভাবে শিখে নিতে পারবেন না, কতটা সহজ এইটাকে অ্যাডাপ্ট করা?
1: সময় তো এটা ঠিক বলেছে।
0: আচ্ছা, আমরা কি এমন কোন ক্ষেত্র যেখানে এখনো ড্রোন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে না কিন্তু আগামী দিনে সেটা সম্ভব?
1: খুন অব্দি ড্রোন

0: একটা রেগুলার বেসিসে জিনিসপত্র পৌঁছানোতে ব্যবহার করা হচ্ছে না, এটা এখনো একটা এক্সপেরিমেন্টাল স্টেজে আছে। ড্রোন ব্যবহার করতে হলে যদি ধরুন ইন্ডিয়ান পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ এত বড় রিচ, সেখানে রিমোট জায়গায় আমরা জিনিস পৌঁছতে অনেক সময় 15 দিনও লাগিয়ে দিই। এখানে যদি আমাদের ওই রকম একটা সংস্থা যদি ড্রোন অ্যাডপ্ট করে, তাহলে সেইটা হয়তো সে নামিয়ে এনে 2 দিনে করতে পারবে। কোস্টাল সার্ভেলেন্স এর জন্য ইউজ করতে হবে, ডিজাস্টার ম্যানেজমেন্টে ভালো করে অ্যাডপ্ট করতে হবে, মাইনিং এ বিশাল বড় একটা জায়গা। তারপরে আমাদের ধরুন আমরা কোভিড এর পরে সবাই বুঝেছি পরিষ্কার থাকা, ডিফিউমিগেশন করা কতটা ইম্পর্টেন্ট, বড় বড় বিল্ডিং এ বড় বড় সোসাইটিতে কি পুরোপুরি হচ্ছে, অনেক অ্যাপ্লিকেশন আছে। কিন্তু এটার
1: এটা তৈরি কোথায় হচ্ছে, এটা কি আমরা ভারতবর্ষেই এটার ম্যানুফ্যাকচারিং করছি?
0: 70% অবধি করছি। এখনো কন্ট্রোলার আর কিছু কিছু জিনিস আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে, বাট সেমিকন্ডাক্টর যেভাবে বাড়ছে আমাদের, আগামী 2-3 বছরের মধ্যে সমস্তটাই এখানে তৈরি হতে শুরু হবে। এখন 70% অব দি ইন্ডিজিনাইজেশন হচ্ছে আমাদের দেশে।
1: সোলার এনার্জির কি ব্যবহার হচ্ছে ড্রোন কে পাওয়ার করার জন্য?
0: এখন অব্দি নয়, কেননা সোলার টেকনোলজি ওই প্যানেল বসিয়ে বেশি করে ভারী হয়ে যাচ্ছে,
1: যেহেতু ড্রোনের ওজনটা বেশি হয়ে যাবে, হয়তো আগামী দিনে ভবিষ্যতে
0: হতেই পারে,
1: হয়তো হতেই পারে। আরেকটা জিনিস যে ভবিষ্যতে যদি আমরা দেখি স্কুল থেকে কলেজ লেভেলে কি ড্রোন টেকনোলজি নিয়ে পড়াশোনা, বা এটাই কি আমাদের ভবিষ্যৎ নাকি এটা শুধুই ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনের পার্ট?
0: আমার পার্সোনালি ধারণা এখন স্টেম যেটা কম্পালসারি হয়ে গেছে স্কুলের স্টুডেন্টস এর জন্য, এই ছাত্রছাত্রীদের রোবোটিক্সও ধীরে ধীরে ঢুকে গেছে স্টেম এর সাথে সাথে, আমার পার্সোনাল ধারণা যে ড্রোনটাকেও যদি স্টেম এর পার্ট করে ওই বয়স থেকেই বাচ্চাদের মাথায় ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে এটার ভবিষ্যৎ কিন্তু অনেক উজ্জ্বল হবে। আমাদের দেশের ক্ষমতা আছে টু বিকাম ওয়ান অব দ্য বিগেস্ট ম্যানুফ্যাকচারিং হাবস 2030 তে গিয়ে ড্রোনের ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার বিশাল বড় একটা পসিবিলিটি আছে। সেই জায়গাটা থেকে যদি বাচ্চারা ছোটবেলা থেকে এই টেকনোলজিতে ইউজ টু হয়, তাহলে পরে কিন্তু আমাদের পসিবিলিটিস যেগুলো সেগুলো একদম অসীমিত হয়ে যাবে।
1: কি কি ধরনের সতর্ক কি থাকতে হবে আমাদেরকে এই টেকনোলজিটাকে যদি আমরা ফুল স্কেল অ্যাডপ্ট করতে চাই, তাহলে কোন কোন ক্ষেত্রে আমাদের, কারণ যারা ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট তারা তো নিশ্চয়ই জানবেন, কিন্তু সাধারণ মানুষ হিসেবে কি কি ধরনের সতর্ক আমাদের মেনে চলতে হবে?
0: 3-4 জিনিস রাখা উচিত। একটা ব্যাপারও আছে গাড়ির সাথে, এটার আরেকটা সিমিলারিটি আছে, ড্রোনেও কিন্তু ইন্স্যুরেন্স নিতে হয়। আপনি একটা ড্রোন উড়াচ্ছেন, নিচে দিয়ে কেউ যদি যায়, গাড়ি রাস্তায় চালাচ্ছেন, চারপাশের লোক বা চারপাশের গাড়িতে যদি আপনার গাড়ির থেকে অ্যাক্সিডেন্ট হয়, দায়িত্বটা কিন্তু আপনারই, সেই রকম এই দায়িত্বটাও আছে। তো সেই হিসেবে ইন্স্যুরেন্সটা একটা বিশাল বড় জায়গা, এইটা খেয়াল রাখতে হবে, চালাচ্ছে তার ইন্স্যুরেন্স আছে কিনা, যে পাইলট ওটাকে নাভিগেট করছে তার লাইসেন্স আছে কিনা, সেই অ্যাওয়ারনেসটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা নিশ্চয়ই সতর্ক থাকবো। তাছাড়া যত দিন যাবে আমাদের যেরকম যেরকম সিচুয়েশন হবে, এটা একটা নতুন জায়গা সবার জন্য, গভর্নমেন্টও যদি তৎপর হয়ে রুলস এন্ড রেগুলেশনস এখানটায় আপডেট করতে থাকে, আর ডিজিসিও তৎপর হয়ে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে থাকে, তাহলে পরে আমরা একটা জায়গায় পৌঁছবো যেখানে ইট উইল বি সেফ।
1: ড্রোন কি মিসপ্লেস হতে পারে? ধরুন কেউ ড্রোন ওড়ালো তারপর সে ফিরলো না, এরকম কি হতে পারে?
0: সেটা যদি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকে তাহলেই হবে, বেশিরভাগ ড্রোনই টার্ন টু ল্যান্ডিং থাকে।
1: কলকাতা শহর ধরুন, মানে শহরাঞ্চলে কোন কোন জায়গায় ড্রোন ওড়ানো যায়, আর কোন কোন জায়গায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ?
0: এয়ারপোর্টের 5 কিলোমিটারের মধ্যে পারবো না, যেকোনো রকম গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট যেরকম পোর্ট বলুন বা লেজিসলেটিভ অফিস বলুন বা আমাদের আর্মি নেভি এয়ারফোর্স এর যে এস্টাবলিশমেন্ট গুলো আছে তার আশেপাশেও ফ্লাই করা যাবে না, যে কোনো বড় একটা কোনো ইনস্টিটিউশন ভিক্টোরিয়া মেমোরিয়াল এর কাছেও ড্রোন ফ্লাই করা যায় না।
1: শুধুমাত্র যে হাইটের একটা রেস্ট্রিকশন তাই নয়, নির্দিষ্ট জায়গায় আমরা ড্রোন ওড়াতে পারবো না।
0: একটা খুব ভালো জায়গায় ড্রোন ইউজ করা যায় যেটা আমরা এখনো অ্যাডপ্ট করিনি, পুলিশরা যখন বড় ক্রাউড হয়ে যায় আমার, তখন কিন্তু ড্রোন দিয়ে সেটা কালেক্ট করে, যেমনি রথযাত্রা গেল, তার আগে কুম্ভ মেলা গেল, সব জায়গায় কিন্তু ড্রোন দিয়ে ক্রাউড কন্ট্রোল করা ইজি হয়।
1: আচ্ছা, ড্রোন কি কোনো সলিড মেটেরিয়াল পেনিট্রেট করতে পারে, মাটির তলায়, বা ধরুন কোনো ভূমিকম্প হলো এবং সেই দুর্যোগে কোনো যদি মানুষ কোনো এক ধ্বংসস্তূপের মধ্যেখানে ফেসে থাকে, তাহলে সেটা কি ড্রোন টেকনোলজির মাধ্যমে কোনোভাবে ডিটেক্ট, সে আল্ট্রাসাউন্ড হোক বা এক্সরে টাইপের কোনো ফিচারে কি?
0: সাউন্ডে একটা করতে পারে, বাট প্রবলেমটা হচ্ছে ছোট সোয়ার্ম ড্রোন যেগুলো হয়, ড্রোন গুলো দিয়ে ছবি তোলেন,

0: তার থেকেও ছোট সোয়ার্ম ড্রোনস হয়। সেই সোয়ার্ম ড্রোনস গুলো পেনিট্রেট করতে পারে অনেক ছোট ছোট জায়গায়, তারা নিচে গিয়ে এন্ড দে ক্যান সেন্ড ইমেজেস।
1: বেশ, আপনার যদি কোনো বার্তা থাকে।
0: অ্যাকচুয়ালি ড্রোন আমার কাছে শুধুমাত্র এক যন্ত্র নয় যেটা আকাশে উড়ে বেড়ায়, এটা আমার জন্য একটা ইন্টেলিজেন্ট প্ল্যাটফর্ম, যেটা আমাদের চাষবাসকে বলুন বা ইনফ্রাস্ট্রাকচার বলুন বা আমাদের হেলথ কেয়ার যে হসপিটাল আর এগুলো আছে, গভর্নেন্স আছে, ডিজাস্টার রেসপন্স, এগুলোকে দেখার, এগুলোর সাথে কাজ করার টাইমটাকে অনেকটা কমিয়ে দেয়। আই থিঙ্ক দিস ইজ আ ভেরি এফিশিয়েন্ট টেকনোলজি। কাশ্মীর থেকে কন্যাকুমারী বলুন বা গুজরাট থেকে আপনি নাগাল্যান্ড বলুন, এত বড় দেশে যদি কিছু জিনিস আমাদের ম্যানেজ করতে হয়, ড্রোনের মতো টেকনোলজি কিন্তু আমাদের খুব দরকার। তার সাথে সাথে যত আমরা এইসব দিকে যাব, এমপ্লয়মেন্ট হবে, আমাদের একটা স্মার্টার সেফার জায়গা আমরা তৈরি করতে পারবো, হোপফুলি এটাতে আমাদের দেশও অনেক সাফল্য অর্জন করবে। আমি আরেকটা জিনিস বলবো, আমরা ইংরেজিতে বলি স্কাই ইজ দ্য লিমিট, আমি বলবো স্কাই ইজ নট দ্য লিমিট, ইট ইজ জাস্ট দ্য বিগিনিং।
1: আমি আপনার সঙ্গে সহমত যে আকাশে তো অনেক দিন ধরেই আমরা চোখ পেতে রয়েছি যে কবে আকাশ ছোব, কিন্তু আকাশ যে একবার ছুঁয়ে ফেলি তখন কিন্তু সেটাই মনে হয় এই তো সবে শুরু, শেষ এর কোথাও নেই। স্বাস্থ্য ক্ষেত্রে কি ড্রোনের ব্যবহার হচ্ছে?
0: স্বাস্থ্য ক্ষেত্রেও হচ্ছে, ওই যেরকম বললাম আমাদের ফিউমিগেশন বা একটা যদি বড় হসপিটাল কমপ্লেক্স থাকে সেইখানে যদি ইনফরমেশন পাঠাতে হয় একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে, আমাদের যদি আমরা নর্মালি কি করি পেশেন্টকে নিয়ে ছুটে বেড়াই, একবার প্যাথোলজিতে গেলাম, একবার এক্সরেতে গেলাম, ইয়ে গেলাম, পেশেন্টকে যদি একটা জায়গায় রেখে বিভিন্ন জায়গা থেকে উই ক্যান ইউজ দ্য ড্রোন টু গেট দ্য টেস্ট অ্যান্ড এভরিথিং ডান, এটাও সম্ভব।
1: অ্যাডমিনিস্ট্রেটিভলি অনেক জিনিসগুলোকে সহজ করে নেওয়া যায় ড্রোনের মাধ্যমে। ডক্টর রুবি রায়, আপনি অনেক আপনার মহামূল্য সময় আমাদেরকে দিলেন, আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে আমরা গল্প করলাম, অনেক কিছু জানলাম, শিখলাম, আর আমার মনে হয় যে শ্রোতারা আজকে আমাদের এই অনুষ্ঠানটি শুনলেন তারাও নিশ্চয়ই অনেক কিছু নিজেদের সঙ্গে নিয়ে রেখে দেবেন। আজকের অনুষ্ঠান আপাতত এখানেই আমরা শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।
0: নমস্কার।
2: এতক্ষণ শুনলেন শিল্প সংলাপের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে গ্লাসগো কমনওয়েলথ গেমস শেষ হয়েছে। 2030 সালে এই গেমস হবে আহমেদাবাদে। জশপ্রীত বুমরার পরিবর্তে আকিব নবী শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত হয়েছেন। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল ও বেহালা এসএস স্পোর্টিংয়ের মধ্যে ম্যাচটি 3-3 গোলে অমীমাংসিত। যুব ভারতী

0: নগরে আগামীকাল ডুরান্ড কাপ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট সাউথ ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। আসি বিস্তারিত খবরে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে গ্লাসগো কমনওয়েলথ গেমস গতকাল শেষ হয়েছে। সমাপ্তি অনুষ্ঠানে আহমেদাবাদ আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ গেমসের পতাকা এবং হোস্ট ব্যাটন গ্রহণ করে। এই প্রতীকী হস্তান্তরের মধ্যে দিয়ে 2030 সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হিসেবে আহমেদাবাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। উল্লেখ্য, 2030 সালের কমনওয়েলথ গেমস হবে গুজরাটের আহমেদাবাদে। এবার ভারত 13টি সোনা, 17টি রূপ এবং 9টি ব্রোঞ্জ সহ মোট 39টি পদক নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছে। বক্সিংয়ের রেকর্ড 7টি স্বর্ণপদক জিতেছে ভারত। মহিলাদের বিভাগে জ্যাসমিন লাম্বোরিয়া, প্রীতি পাওয়ার, প্রিয়া ঘাঙ্গাস, সাক্ষী চৌধুরী ও অরুন্ধতী চৌধুরী শিরোপা জিতেছেন। অন্যদিকে পুরুষদের বিভাগে সোনা জিতেছেন সচিন শিওয়াজ ও অঙ্কুশ পাঙ্ঘাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কমনওয়েলথ গেমসে ভারতীয় খেলোয়াড়দের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক আসরে খেলোয়াড়দের নৈপুণ্য আরও বেশি করে প্রদর্শিত হবে বলে তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের অসাধারণ প্রদর্শনের জন্য অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী সামাজিক মাধ্যমে এক বার্তায় এই প্রসঙ্গে গর্ব ও খুশি ব্যক্ত করে বলেন, ভারতের মেধাবী খেলোয়াড়রা কমনওয়েলথ গেমসে অসাধারণ নৈপুণ্য, একাগ্রতা ও নিষ্ঠা দেখিয়েছে। এদিকে কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে পদক জয়ে ঐতিহাসিক প্রদর্শনের প্রশংসা করেছেন। ভারতীয় প্রতিযোগীরা ভারোত্তোলনের 11টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে 8টি পদক জয় করে। এর মধ্যে 1টি সোনা, 6টি রূপ এবং 1টি ব্রোঞ্জ। স্বর্ণপদক জয়ীর জন্য 30 লক্ষ টাকা, রৌপ্য পদক জয়ীদের জন্য 20 লক্ষ টাকা করে এবং ব্রোঞ্জ পদক জয়ীদের জন্য 10 লক্ষ টাকা পুরস্কার খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয়েছে। রাজ্যসভা এবং লোকসভাতেও আজ কমনওয়েলথ গেমসের সাফল্যের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন ভারতের অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, ভারতের প্যারা অ্যাথলিটরা কমনওয়েলথ প্যারা গেমসে অসাধারণ কৃতিত্ব দেখিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।
1: India secured an impressive fourth position in the Commonwealth Games medal tally, winning 39 medals overall. Scripted history by registering their best ever performance at the Commonwealth Para Games. The remarkable achievement has brought immense pride and honor to the nation and bear testimony to the growing excellence of Indian sportspersons.
0: লোকসভার অধিবেশনে অধ্যক্ষ ওম বিড়লা কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্যের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, এই সাফল্য দেশের যুব সমাজকে উদ্বুদ্ধ করবে।
2: कल संपन्न हुए समापन समारोह के उपरांत राष्ट्रमंडल खेलों का बैटन भारत को सौंप दिया गया है। 23वें राष्ट्रमंडल खेलों में उत्कृष्ट प्रदर्शन से देश के करोड़ों युवाओं और खिलाड़ियों को प्रेरणा मिलेगी। मैं सदन की ओर से देश का मान बढ़ाने वाले खिलाड़ियों, उनके कोच एवं टीम इंडिया को हार्दिक बधाई और शुभकामनाएं देता हूँ।
0: উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ নতুন দিল্লিতে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী মীরাবাই চানুর সঙ্গে সাক্ষাৎ করেন। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল ও বেহালা এসএস স্পোর্টিংয়ের মধ্যে খেলাটি 3-3 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। বিরতিতে বেহালা এসএস স্পোর্টিং 2-1 গোলে এগিয়েছিল। এদিকে ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপের ম্যাচে আগামীকাল মোহনবাগান সুপার জায়ান্ট সাউথ ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু 7:00। শ্রীলঙ্কার সফরে জসপ্রীত বুমরা খেলতে পারবেন না, তার পরিবর্তে
3: A review of today's parliament proceedings read by R.S. Raghu. First, from the Lok Sabha. Writer is Anjali Ojha of PTI. Lok Sabha proceedings were once again disrupted today as opposition members continued protest over the police action against students protesting NEET paper leak and the Ram Temple donation set. This prevented the House from taking up the questioner. Soon after the House met at 11 a.m, Speaker Om Birla congratulated Indian athletes for their performance at the Glasgow Commonwealth Games, noting that women athletes had won 8 gold medals. He also said The 2030 Commonwealth Games will be held in Ahmedabad. As Birla called the first listed question for oral reply, opposition MPs began raising slogans, prompting him to question whether they came to the House with the intention of disrupting proceedings. Urging the opposition MPs to resume to proceedings of the House,

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন লোকগীতি। লোকগীতিতে প্রথম গানটি আপনার জন্যে স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে। নানা রঙের গানে প্রথমেই শিল্পী স্বপ্না চক্রবর্তী।

লোকগীতি শুনলেন স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে। এবারে শুনবেন আধুনিক গান, নানা রঙের গানে শিল্পী রুমা গুহ ঠাকুরতা।

দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে। নানা রঙের গানে আজকের শেষ গান মান অভিমান ছায়াছবি থেকে শিল্পী আরতি মুখোপাধ্যায়।

আকাশবাণী খবর পড়ছি সুব্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানে 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হয়েছে এই বিলে। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তুমুল হৈহট্টগোলের দরুন সংসদের উভয় সভার অধিবেশনই আজও দিনের মতো মুলতুবি। সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়েছে, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লির যন্তর্মন্তর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার বা রদ করার ক্ষেত্রে দিল্লি সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। উজবেকিস্তানের বিদেশ মন্ত্রী সাইদোভ ভোক্তিয়র ওদলিওভিচ আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশের প্রতিরক্ষা কাঠামো আরও মজবুত করতে তার মন্ত্রকের সামরিক ও অসামরিক শাখার মধ্যে সমন্বয় আরও বাড়ানোর উপর জোর দিয়েছেন। কমনওয়েলথ গেমসে ভারতের অসাধারণ সাফল্যের জন্য সংসদে আজ খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া স্বর্ণপদক জয়ীদের 30 লক্ষ, রূপজয়ীদের 20 লক্ষ এবং ব্রোঞ্জয়ীদের 10 লক্ষ টাকা পুরস্কার তুলে দিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হয়েছে।

শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানে 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হয়েছে এই বিলে। চলতি বছরের মে মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করেন। দ্বিতীয়বার মুলতবির পর দুপুর দুটোয় সভা বসলে কেন্দ্রীয় আইন ও ন্যায় বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি সভায় উত্থাপন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিচার প্রক্রিয়া সংস্কারের উদ্দেশ্যে এই বিল আনা হয়েছে। শ্রী মেঘওয়াল

0: सुधार श्रृंखला की एक महत्वपूर्ण कड़ी है। वर्तमान परिप्रेक्ष्य में माननीय सर्वोच्च न्यायालय में लंबित मामलों की बढ़ती संख्या तथा न्याय कार्य प्रणाली को अधिक एफिशिएंट एवं इफेक्टिव बनाने के उद्देश्य से इस अमेंडमेंट बिल में चीफ जस्टिस ऑफ इंडिया सहित अन्य न्यायाधीशों की संख्या 34 से बढ़ाकर 38 किए जाने का प्रावधान किया गया है।
1: বিল পাশের পরই লোকসভার অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যায়। এদিকে রাজ্যসভায় আজ পাশ হয়েছে অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা MSME উন্নয়ন সংশোধনী বিল 2026। এই বিলে 2006 সংশ্লিষ্ট আইনের সংশোধন করা হয়েছে। অর্থ প্রদানে দেরি এবং সমস্যার সমাধানে সরলীকরণের লক্ষ্যে আনা হয়েছে এই বিল। দুপুর দুটোর পর সভা বসলে MSME মন্ত্রী জিতেন রাম মাঝি বিলটি সভায় পেশ করেন। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে MSME ক্ষেত্রে বকেয়া ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 2014-15 সালে যা ছিল 10 লক্ষ কোটি টাকার কাছাকাছি তা বর্তমানে 38 লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গেছে। বিল পাশের পর রাজ্যসভার অধিবেশনও দিনের মতো মুলতবি হয়ে যায়। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তুমুল হৈহট্টগোলের দরুন সংসদের উভয় সভার অধিবেশনই আজও দিনের মতো মুলতবি হয়ে যায়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গুরুত্বপূর্ণ বিলগুলির উপর আলোচনায় অংশ না নেওয়ায় বিরোধীদের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। সংসদ ভবনের বাইরে শ্রী রিজিজু বলেন, লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হলেও বিরোধী পক্ষের একজন সদস্য আলোচনায় অংশ নেননি। একইভাবে রাজ্যসভায় পাশ হওয়া MSME উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশের সময়ও বিরোধীরা আলোচনা থেকে বিরত ছিলেন। তিনি বলেন, বিরোধী সাংসদরা সভায় তাদের বলতে দেওয়া হচ্ছে না বলে সংসদের বাইরে অভিযোগ করলেও যখন তাদের সুযোগ দেওয়া হচ্ছে তখন তারা বলতে চাইছেন না। একাধিক বিজেপি সাংসদও বিরোধীদের এই নেতিবাচক ভূমিকার সমালোচনা করেছেন। এদিকে নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভরত পড়ুয়াদের উপর পুলিশি তৎপরতার অভিযোগ নিয়ে কংগ্রেস সভাপতি লোকসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খড়গে সরকারের কাছ থেকে বিবৃতি দাবি করেন। সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়েছে, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লির যন্তরমন্তর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR প্রত্যাহার বা রদ করার ক্ষেত্রে দিল্লি সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ বলেছেন, গত 28 জুলাই নির্দেশে যাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের রেকর্ড রয়েছে তাদের ক্ষেত্রেই কড়া ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছিল। মামলার পরবর্তী শুনানি 18 আগস্ট। দেশের 3টি বিধানসভার আসনে উপনির্বাচনে আজ ভোট গণনা করা হয়। একটিতে জিতেছে বিজেপি, একটিতে কংগ্রেস ও একটিতে জনস্বরাজ পার্টি। গুজরাটের মঞ্জলপুর বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী সত্যেন্দ্রভাই প্যাটেল জয়ী হয়েছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ভিকাভাই রাবারিকে 30,600 বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। বিহারে বাঁকিপুর আসনে জনস্বরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর বিজেপির নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন 19,000 মতো ভোটে। এদিকে কংগ্রেস মধ্যপ্রদেশের দাঁতিয়া আসনটি নিজেদের দখলে রেখেছে। দলের প্রার্থী ঘনশ্যাম সিং বিজেপির আশুতোষ তিওয়ারিকে তুলনায় প্রায় 6,000 ভোটে হারিয়ে দেন। পশ্চিমবঙ্গের 3 IPS অফিসারকে বদলি করা হয়েছে। মুরলীধর শর্মাকে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় বদলি করা হয়েছে। এছাড়াও আকাশ মাঘারিয়া এবং কামনাশীষ সেনকেও দুর্নীতি নিরোধক শাখা বা ACBতে বদলি করা হয়েছে। রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ এই বিভাগকে আরও সক্রিয় করতেই এই বদলি বলে মনে করা হচ্ছে। দুধে ভেজাল মেশানোর ফলে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র সতর্কতা সম্বলিত যে খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা ভুয়ো বলে জানিয়েছে PIB। প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য অনুসন্ধানী শাখা জানিয়েছে, হু এই ধরনের অ্যাডভাইজারি জারি করেনি। বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ছড়ানো এই ধরনের মিথ্যে খবর সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে PIB। উল্লেখ্য, দুধে ভেজাল মেশানোর প্রবণতা দ্রুত বন্ধ করা না গেলে ভারতের অন্তত 87% মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। উজবেকিস্তানের বিদেশমন্ত্রী সাইদব বখতিয়র ওদলিয়েভিজ আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রীমতী মুর্মু উজবেক বিদেশমন্ত্রী ও দেশের প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, ভারত ও উজবেকিস্তানের মধ্যে দীর্ঘ ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। দুদেশের স্থাপত্য, ভাষা, সঙ্গীত ও ধর্মীয় ঐতিহ্য দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও প্রসারিত করেছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ উজবেকিস্তানের বিনিয়োগ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী লাজিজ কুদ্রাতভের সঙ্গে বৈঠক করেন। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, বৈঠকে ভারত উজবেক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলাপ আলোচনা হয়। ইরান আজ স্পষ্ট জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনোরকম আলোচনা চলছে না, এমনকি ভবিষ্যতেও কোনোরকম বৈঠকের পরিকল্পনা নেই।

শুনলেন এই গানটি আশা ভোঁসলে এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে আফসানা প্যার কা এই ছায়াছবি থেকে। পরবর্তী গানটি শুনুন আশা ভোঁসলে এবং সমবেত কণ্ঠে ফাগুন এই ছায়াছবি থেকে।

মূর্তি ছায়াছবি থেকে খুরশিদ হামিদা এবং মুকেশের কণ্ঠে গানটি শুনলেন। এবারে আপনার জন্যে লতা মঙ্গেশকরের কণ্ঠে গান ছায়াছবি কিনারা।

বর্ষণের গান শুনছেন সঞ্চিতা প্রচার তরঙ্গে। শুনলেন এই গানটি কিনারা ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। এবারে গানে গানে শিল্পী হেমন্ত কুমার, এই গানটি শুনবেন বিবি অর মকান এই ছায়াছবি থেকে। এবং এই গানটি গীতিকার শিল্পী গুলজার এবং সুরকার শিল্পী হেমন্ত কুমার। গানে গানে এখন শিল্পী হেমন্ত কুমার আপনার জন্যে।

বিভি ওর মকান ছায়াছবি থেকে গানটি শুনলেন হেমন্ত কুমারের কণ্ঠে। এবারের গানটি শুনবেন দেহক ছায়াছবি থেকে হরিহরণ এবং সাধনা সরগমের দ্বৈত কণ্ঠে। শুনছেন হিন্দি ছায়াছবির গান সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপেও।

বৃষ্টিস্নাত রাতে শুনছেন বৃষ্টিরই গান, হিন্দি ছায়াছবির গানে শুনলেন এই গানখানি। হরিহরণ এবং সাধনা সরগমের দ্বৈত কণ্ঠে দেহক এই ছায়াছবি থেকে। এবার আপনার জন্য আনন্দরাজ আনন্দ এবং কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে গান ওয়াভা রামজি এই ছায়াছবি থেকে। গানটির গীতিকার শিল্পী দেব কোহলি এবং সুরকার শিল্পী আনন্দরাজ আনন্দ।

বাহ বাহ রামজি, ছায়াছবি থেকে গানটি শুনলেন আনন্দরাজ আনন্দ এবং কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে। এবারের গানটি শুনবেন বরসাত ছায়াছবি থেকে লতা মঙ্গেশকর এবং সমবেত কণ্ঠে। গানটির গীতিকার শিল্পী শৈলেন্দ্র এবং সুর দিয়েছেন শিল্পী শঙ্কর জয়কিষণ।

এবারের গানটি শুনবেন হাম ভি ইনসান হে, এই ছায়াছবি থেকে, আলিশা চিনয় এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে। গীতিকার শিল্পী অঞ্জন এবং সুরকার শিল্পী বাপ্পী লাহিড়ী।

শুনলেন হিন্দি ছায়া ছবির গান। বৃষ্টিমুখর রাতে বৃষ্টির এই গানগুলি শুনলেন। শেষ গানটি শুনলেন হাম ভি হ্যায় ইনসান এই ছায়াছবি থেকে আলিশা চিনয় এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মূলত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও আছে। আগামীকাল দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল 98% এবং সর্বনিম্ন পরিমাণ ছিল 69%। গত 24 ঘন্টায় অর্থাৎ 2 অগস্ট 2026 রাত 8:30 থেকে 3 অগস্ট রাত 8:30 পর্যন্ত বৃষ্টির পরিমাণ 089.0 মিলিমিটার এবং 3 মে 2026 রাত 8:30 পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ 089.0 মিলিমিটার। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো সতর্কবার্তা নেই। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর।

এখন জানিয়ে দেব আকাশবাণীর গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের চৌঠা অগস্ট মঙ্গলবারের অনুষ্ঠানগুলির বিষয়। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6টায় শুনবেন

সুভাষিত, মাইকেল মধুসূদন দত্তের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, মাটির স্বাস্থ্য রক্ষায় মালচিং, এ নিয়ে বলবেন ডক্টর অনুপম মুখোপাধ্যায়। 6:40 আপনার স্বাস্থ্য, মাতৃদুগ্ধ পান ও স্বাস্থ্য সচেতনতা, এ নিয়ে বলবেন ডাক্তার।

প্রথম পর্ব, 6:45 প্রাত্যহিকি, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও কল্লোল কোনার, 7:45 রবীন্দ্রসঙ্গীত সঞ্চয়িতা গিরির কণ্ঠে, 8:00 জানা অজানা কথিকা আচার্য প্রফুল্ল চন্দ্রের বইপত্র, বলবেন শুভেন্দু চট্টোপাধ্যায়, আজ প্রথম পর্ব। 8:05 উত্তরণ, বিশেষভাবে সক্ষম সৃজন বসুর সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রথম পর্ব শুনবেন আজ। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী পণ্ডিত তুষার দত্ত। 9:00 গানে গানে, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 9:25 জেলার চিঠি, হাওড়া জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা। 9:30 গানে গানের পরবর্তী অংশ, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। সকাল 10:00 গানের ভেলা, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান শরীর স্বাস্থ্য, উপস্থাপনায় সৌরিক ঘোষ এবং প্রিয়াশা চক্রবর্তী। 12:00 ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন শিল্পী নীলোৎপল চক্রবর্তী। 12:15 লোকগীতি পরিবেশনায় রাগ মঞ্জরী। 12:33 উনো জমির দুনো ফসল, বছরভর গ্রাম বাংলার কৃষিকাজ। বীরভূমের রায়পুর থেকেই বিষয় অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অর্পণ ভট্টাচার্য। 1:00 নির্বাচিত লোকগীতি, নির্বাচিত নজরুলগীতি। 1:45 মাননীয় ইস্যু, উপস্থাপনায় অমৃতা হালদার রায়।

2:30 সাঁওতালি অনুষ্ঠান, সাঁওতালি গানে শিল্পী বিশ্বনাথ টুডু ও সহশিল্পী বৃন্দ। এরপর সাঁওতালি অনুবাদে পরিভাষাগত সমস্যা, আলোচনায় আদিত্য কুমার মান্ডি, সুচিত্রা হাঁসদা ও সুতালাল সোরেন। শুনবেন প্রথম পর্ব, এরপর সাঁওতালি গানে শিল্পী জবারানী মান্ডি ও সহশিল্পী বৃন্দ। এরপর গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশন, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। বাইরে ঘুরে ইস্ট বেঙ্গল দিবস রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য, 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইংরেজি বিষয়ে পাঠদানে সোদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মধুমিতা ভাদুরী, সঙ্গে 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি, শিল্পী সুদান সরেন ও সহশিল্পী বৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে মদ্যপানের ফলে সমাজে বর্তমান পরিস্থিতি নিয়ে সুরাতন মান্ডির সাক্ষাৎকারের প্রথম পর্ব শুনবেন। এরপর লোকগীতি, রামকৃষ্ণ মুর্মু ও সহশিল্পী বৃন্দ। 6:38 কৃষি কথার আসর, জলজ ফসলের চাষ ও পরিচর্যা নিয়ে ডক্টর আনন্দময় গুপ্তের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7:10 তরজাগান, লাবণী কোটাল ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে। 7:30 সমীক্ষা, 8টায় আজকের প্রসঙ্গ, 8:15 শহরে কথকতা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী অন্য মা, রচনা প্রগতি মাইতি, প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়া, অর্থনীতিতে জনসংখ্যার প্রভাব নিয়ে আলোচনার দ্বিতীয় পর্ব শুনবেন আজ। অংশগ্রহণে অধ্যাপক প্রসেনজিৎ মুখোপাধ্যায় এবং অধ্যাপিকা অর্পণা বন্দ্যোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী পণ্ডিত তুষার দত্ত। 9:30 শ্রাবণী, 22শে শ্রাবণ সংখ্যা, স্মৃতি আলেখ্য। 22শে শ্রাবণের কলকাতা ও শান্তিনিকেতন, বলবেন অভীক চট্টোপাধ্যায়।

রাত ১০টায় ছায়া ছবির গান, ১০:৩০ নজরুল গীতি শিল্পী অর্পিতা রায়, ১০:৪৫ ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন শিল্পী নীলোৎপল চক্রবর্তী, ১১টায় লোকগীতি পরিবেশনায় রাগ মঞ্জরী, ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা বাজিয়ে শোনাবেন শিল্পী সৌমিত দাশগুপ্ত। জানিয়ে দিলাম আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম এবং দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানগুলির বিষয়। এবারে সঞ্চয়িতা। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে ১৬:১৫ সুবদ্ধ সঙ্গীত শরদ পরিবেশন করবেন শিল্পী পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়, ১৬:২৫ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঞ্চয়িতা গিরি, ১৬:৩৫ রামচরিত মানস পর্ব ১৯২, ১৬:৪৫ ভজন শিল্পী আনন্দবর্ধন, ১৭:১০ যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়, ৮:৩০ লোকগীতি পরিবেশনায় রাগমঞ্জুরি, ৮:৫০ ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন শিল্পী নীলোৎপল চক্রবর্তী, ১০:১০ রসধারা উপস্থাপনায় সবিতা পোদ্দার, ১০:১৫ আঞ্জুমান উপস্থাপনা শরফরাজ আহমেদ, ১১টায় পাশ্চাত্য অনুষ্ঠান হিটস অল দ্য ওয়ে উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, ১২টায় সবিতা পোদ্দারের উপস্থাপনায় সুরভি, ১২:২০ পাশ্চাত্য অনুষ্ঠান অভিরূপা ভাদুরীর উপস্থাপনা এবং ১:১০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান অভিরূপা ভাদুরীর উপস্থাপনায়, ২:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে ১০:১০ রবীন্দ্রসঙ্গীত সঞ্চয়িতা গিরির কণ্ঠে, ৫:২০ উর্বশী উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, ৬:১০ হিন্দি অনুষ্ঠান বার্তা উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, ৬:৩০ গুল গুলশন অমরনাথ ভট্টাচার্যের উপস্থাপনায়, ৭:১০ ম্যান্ডোলিন শিল্পী নীলোৎপল চক্রবর্তী, ৭:৩০ দর্পণ অমরনাথ ভট্টাচার্যের উপস্থাপনায়, ৮:০০ ছায়াছবির গান, ৮:১৫ সংসদ পর্যালোচনা, ৮:৩০ স্পটলাইটের বাংলা রূপান্তর, ৯:১৬ শুনবেন স্পটলাইট, ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান জ্যাজ টাইম উপস্থাপনায় অভিষেক মণ্ডল, ১১:১০ হিন্দি ছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আকাশবাণী গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের ৪ অগস্ট মঙ্গলবারের বিভিন্ন অনুষ্ঠানগুলির বিষয়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছিলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশন এখানেই শেষ হল। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:12 হয়ে 17 সেকেন্ড। জয় হিন্দ।